প্রথমেই জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে, মানে ফুচকার ইতিহাস। শুনলে মনে হতে পারে ফুচকার ইতিহাস আর কত, ম্যাক্সিমাম 100 বছর হবে, কিন্তু একদমই নয়। ফুচকা যে কত প্রাচীন সেটা আপনার আমার কল্পনারও বাইরে। তো রেডিও বাংলানাইট.কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ফুচকা ঠিক কতটা প্রাচীন জানেন, এটা সেই সময়কার খাবার যখন কিনা চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেননি। শুনতে অবাক লাগলেও পুরোটা কিন্তু সত্যি। খ্রিস্টপূর্ব 500 বছর অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল। তখন ষোড়শ মহাজনপদ জারি আছে অর্থাৎ গোটা ভারতে 16টা মাত্র বড় বড় জনপদ। সেই জনপদের ভিত্তি কিন্তু ছোট ছোট কতগুলো সাম্রাজ্য। ইনফ্যাক্ট তখনও পর্যন্ত মৌর্য সাম্রাজ্য পর্যন্ত তৈরি হয়নি। সেই সময় মগধে প্রচলিত হয় ফুচকা, সেই ফুচকার নাম ছিল ফুলকি আগে, হ্যাঁ ফুলকি। আর সেই ফুলকা থেকেই বা ফুলকি থেকেই ফুচকা কথাটি এসছে এবং সে কিনা এখনও পর্যন্ত রাজত্ব করছে আমাদের মনে। তো রেডিও বাংলানাইট.কমে এই ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল, কিন্তু সেটা তো ছিল মগধে। এই বাংলায় ফুচকা কী করে এলো সেটার পেছনেও কিন্তু একটা বড় ইতিহাস আছে। বলা হয় যে মগধ থেকে কোনো এক বধু আমাদের গ্রাম বাংলায় কারো বাড়িতে এসেছিলেন বধু হয়ে, এবং তিনি তার শাশুড়িকে তুষ্ট করার জন্য প্রথম এই ফুচকা বাংলায় নিয়ে আসেন। সেটাও আজ থেকে প্রায় 500 কি 600 বছর আগে। তাহলেই ভাবুন যে বাংলায় এই ফুচকার প্রচলনটাও কিন্তু এসেছিল বাইরে থেকেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে ফুচকাকে নিয়ে আরও এরকম একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

ফুচকার প্রাচীন নাম হচ্ছে ফুলকি, সেখান থেকে ফুচকা কথাটি এসছে। কিন্তু এই ফুচকা কথাটি বাংলায় কি করে এলো বা এর মানেটাই বা কি, তার সঙ্গে কিন্তু আরও দুটো শব্দের খুব মিল আছে। সেটি একটি হলো ফোসকা, আরেকটি হলো ফুসকা। এই যে ফোসকা ব্যাপারটা, সেটা আমরা প্রত্যেকেই জানি, পুড়ে গেলে কোনো কারণে আমাদের শরীরে চামড়ার ওপরে ফুলে ওঠে, সেটাকে বলা হয় ফোসকা। আবার অনেকে বলে ফুসকা, এই শব্দ থেকেও ফুচকা এসছে। ফুসকা অর্থাৎ এরকম একটা গোল জিনিস যেটা যখন তখন বার্স্ট হয়ে যেতে পারে। ব্যাপারটা যাই হোক না কেন, ফুচকা এই শব্দটার মধ্যেই কিন্তু একটা অদ্ভুত মাদকতা ছড়িয়ে আছে, কি বলেন? তো রেডিও বাংলার ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফুচকাকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ফুচকা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই অজস্র কাহিনী, অজস্র ঘটনা রয়েছে। যেমন ধরুন, আমার এক বন্ধুর প্রেম হয়েছিল ফুচকার দোকানে দাঁড়িয়ে। মানে ফুচকা খেতে সেও খুব ভালোবাসতো, এবং সেই মেয়েটি অর্থাৎ আমার বন্ধুর সেই গার্লফ্রেন্ড, সেও আসতো ফুচকা খেতে, এবং সেখানেই চার চোখ এক হলো এবং দেখা আর কি, বুঝতেই পারছেন। কিন্তু তার থেকেও একটা রোমহর্ষক গল্প আমার জীবনে ঘটেছে, সেটা হলো আমার এক বন্ধুর বাড়িতে ফুচকা বানানোর একটা ব্যাপার ঘটেছিল আর কি। মানে তার বাড়ির লোকজন চেষ্টা করেছিল ফুচকা বানাতে, কিন্তু আলটিমেটলি আমরা সেখানে যখন পৌঁছলাম দেখলাম ছোটোখাটো কয়েকটা লুচি হয়েছে। মানে ফুচকার জায়গায় লুচি, বলতে বলতে আমারই এখন হাসি পাচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা চোখের সামনে ভেসে উঠছে আর কি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা আজকে জারি আছে, ইনফ্যাক্ট জারি ছিল। ফুচকাকে নিয়ে এরকম অনেক ঘটনা, অনেক কথা, অনেক ইতিহাস আছে, যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু মাইন্ড ব্লোয়িং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে, আর গানের সাথে সাথে ঘুরতে যাওয়ার কথাও রয়েছে। ঠিক যেমন আজকের আড্ডায় আমরা বেছে নিয়েছি এমন কোনো একটা জায়গা যেটা অবশ্যই বাঙালির ইমোশন এবং মনের খুব কাছে রয়েছে।

যখন ঘুরতে যাওয়ার কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি সমুদ্রের কাছাকাছি হয় আর বাঙালির প্রিয় ইমোশন এমন একটা জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন পুরী, পুরীর সমুদ্র যারা ধার্মিক তাদের কাছেও যতটা কাছের বা যতটা প্রিয়, ঠিক সেরকমই যারা সমুদ্রকে ভালোবাসে, যারা বীচ ভালোবাসে, তাদের জন্য কিন্তু পুরীর সমুদ্র একটা অন্য রকমই কাছের জিনিস বা কাছের জায়গা। তো এই পুরীর সমুদ্র গেলে আমরা শুধুমাত্র পুরীর সমুদ্রে আনন্দ করতে যাই তা কিন্তু না, তার সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির, এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো যেতেই হয়। কিন্তু যেই জায়গাগুলো আমরা হামেশাই ভুলে যাই বা নতুনভাবে তৈরি হয়েছে, সেখানে বলা যেতে পারে পুরীর অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোর হদিশ দেবো আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান। তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

পুরীর ঘুরতে যাওয়ার জায়গা আসলে সবার ফার্স্ট যেটা আসে জগন্নাথ দেবের মন্দির, এবং তারপরে নন্দনকানন, চিল্কা, কোণারকের মন্দির এবং জগন্নাথ দেবের মাসি ও পিসির বাড়িও আসে। কিন্তু এইসব জায়গাগুলো তো আপনি ঘুরে নিলেন, কিন্তু এইগুলো যদি একবারে ঘোরার পর আপনার ইচ্ছা করে যে একটু নতুন কিছু এক্সপ্লোর করবেন, তাহলে কোথায় যাবেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এরকমই একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন হাইপ দিচ্ছে বা জনপ্রিয়তা পেয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, এবং যেখানে ঢুকতে 20 ঘন্টা সময় লাগে, মাত্র থাকা যায় 3 ঘন্টা। চাইলে আপনি ওখানে স্নানও করতে পারবেন, এবং সেক্ষেত্রে টিকিট লাগে 50 টাকা, এবং চাইলে আপনি সেই জায়গায় বসে, অর্থাৎ সমুদ্রের ধারে বসে আপনি সমুদ্রকে দেখতে দেখতে এনজয় করতে পারবেন নিজের প্রিয়জনদের সাথে নিজের প্রিয় টাইম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে আমরা বিচ লাভারদের পুরী নিয়ে কথা বলছি, এবং পুরীর সাথে সাথে যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড রাখেন এবং তার সাথে সাথে অবশ্যই পুরী থেকে যদি আপনি জঙ্গল সাফারির মজাটা নিতে চান তাহলে আপনাকে ওই 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে যেতে হবে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে জঙ্গল সাফারি। সেখানে আপনি নিজেদের প্রিয় যে জন্তু তাদেরকেও দেখে নিতে পারবেন, পশুদের আদর করতে পারবেন কি পারবেন না সেটা বলছি না, কিন্তু ওই যে হয় না যে চোখের আদর, দূর থেকে একটা আদুরে আভা, সেগুলো কিন্তু করতেই পারবেন। এবং নেচারের কাছাকাছি আসলে সত্যি খুব ভালো লাগে, তাই জন্য জঙ্গল সাফারি কিন্তু মিস করবেন না যদি আপনি পুরী যান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মানেই হচ্ছে একটা অলৌকিক ঘটনা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পুরী মানে কিন্তু অনেক গল্প, ঠিক সেই রকমই পুরী মানে কিন্তু ইতিহাসে ঠাসা এমন কিছু জায়গা। তাই ইতিহাস যারা ভালোবাসেন তাদেরকে অবশ্যই ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি দেখতেই হবে। এবং সেই তিনটে জায়গাতেই আমরা সবাই জানি যে মাটি খুঁড়ে পাওয়া গেছে বৌদ্ধ ধর্মের নিদর্শন, এবং ললিতগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এবং আমরা ইতিহাসে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের কথা, সেই মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক কিন্তু যে নিদর্শনগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। এবং পুরী থেকে মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক, তো আপনি চাইলেই কিন্তু এই ইতিহাসের জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারবেন। তাহলে পুরী থেকে কিছু অফবিট ডেস্টিনেশনের কথা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ভালোবাসা দিতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি একদমই অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে আড্ডা দেব সেটা কিন্তু সকল কাছে জানা, আবার কিছু কিছু মানুষ আছেন তাদের কাছে কিন্তু অজানা। সাপ ব্যাং খাওয়া, ফুড কন্টেন্ট তৈরি ও নর্থ ইস্টে মুখবাং, যদি এই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই তাহলে কিন্তু আপনারা অনেকেই এই মুখবাং সম্পর্কে জানেন। আসলে মুখবাং ব্যাপারটার অল্প বিস্তর পরিচয় অবশ্যই আছে, কারণ নাম না জানা থাকলে এই ধরনের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। সামনে প্রকাণ্ড থালায় বিপুল খাবার দাবার সাজিয়ে এক সেটিংয়ে তা শেষ করা এবং পুরোটা আগাগোড়া ক্যামেরায় রেকর্ড করা। তো দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই ভিডিও কন্টেন্টটি আপাতত উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির প্রতিরোধের আধার, যে কোনো ভূখণ্ডের সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতে সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হলো খাদ্য। আর আজকে সেই মুখবাং নিয়েই আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সৌভিক। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি আজকের এই মুখবাং সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের তথ্য দেবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, চলছে গান মুসাফিরে। তো চলুন দেরি না করে আবারও একটু এগিয়ে যাই। আসলে যে কোনো ভূখণ্ডে সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান বিরতির আগেই বলেছি, যেটা হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের

খাদ্য বৈচিত্র্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের কন্টেন্ট নির্মাতারা। ফলে মুখবাং আর নেহাতি কন্টেন্ট না, এবং রাজনৈতিক অস্ত্র বলা যেতে পারে। যেমন অ্যাপোলোস কিন্ট, তিনি বলেছেন, আমাদের নাগা খাবারের সম্ভার কিন্তু বেশ বিচিত্র। আমরা গঙ্গা ফরিং, ব্যাং, শামুক খাই, তো দুনিয়াকে ফলাও করে সেসব আবার দেখাতে যাই, দেখাইও। এবং এই যে অ্যাপোলোসের ভিডিও বেশ জনপ্রিয় হয়, বোঝা যায় তার এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরও কয়েকজন উৎসাহী মানুষকে। তো ইউটিউবের আয় থেকেই তিনি টেলিভিশন, ফ্রিজ, বাইক, গাড়ি প্রভৃতি কিনতে পেরেছেন, এবং তিনি একেবারে স্থানীয় কায়দায় রান্না করে স্থানীয় খাবার খান। ফলত অজান্তেই একটা সাংস্কৃতিক পরিতৃপ্য তৈরি হয়েছে। আমরা ফিরবো আবার আজকের স্পেশাল একটা মুখপানি, জুড়ে থাকুন, শুনতে থাকুন মুখপানি, একটা শুধুমাত্র কান মুসাফিরে। এখন ইয়েস কান।

যে দেশে 8টি আলাদা আলাদা রাজ্যকে নর্থ ইস্ট নামক এক বন্ধনীতে ফেলে খুলেআম বৈষম্য চলে, সেই দেশে নিজেদের খাবার বিশ্বমঞ্চে তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিক বিবৃতি বইকি। আমরা কথা বলছি আজকে কানমোসাবিরের আড্ডায় মুখবাং নিয়ে। হ্যাঁ, মুখবাং, উত্তর পূর্বের উল্লেখযোগ্য মুখবাং ক্রিকেটারদের তালিকায় আছেন নাগাল্যান্ডের সাওয়ালো সেবো। সেসব খাবার মৌলিকভাবে উত্তর পূর্বের খাদ্যের উপকরণ, মৌলিকভাবে স্থানিক, তা কিন্তু তারা সযত্নে, সগর্বে এবং সচেতনভাবে ধরে রাখছেন তাদের মুখবাং ভিডিওতে। যেমন হোম কেরু চাটনি, সঙ্গে থাকুন। এরকম আরও কিছু মজাদার কথা বলবো, কিন্তু তার আগে আবারও আমাদের অপেক্ষা হয়ে আছে কয়েকটা গান শুনে নেওয়ার। চটপট শুনি, তারপর ফিরে এসে আড্ডা হবে মুখবাং নিয়ে, নর্থ ইস্টে মুখবাং।

ফিরে এলাম মুখ ভাঙে নাটা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট.কমে গান মুসাফিরের আড্ডা। যেমন বিটুল চাকমার ভিডিওতে স্থানীয় মাশরুম থাকে, তথ্য প্রমাণ বলছে ভারতের উত্তর পূর্ব দিকেই সব থেকে বেশি মুখ ভাঙে ভিডিও তৈরি করা এবং দেখা হয়। এটা প্রমাণ করেছেন একটা জিনিস যেটা শুনলে আপনিও ভাবে যাবেন, উত্তর পূর্ব মানে নেহাতি সাপের ছাল, ব্যাঙের ছাল খাওয়া নয়। তাদের রান্নার নিজস্ব প্রকরণ, নিজস্ব শৈলী আছে এবং তাদের খাদ্যাভ্যাসের স্বতন্ত্র রাজনীতি আছে। এবার প্রশ্ন আসতে পারে, কী সেই রাজনীতি? বহুদিন ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতে এই মানুষগুলো এমন সমস্ত সম্পদের সন্ধান পেয়েছেন যা ভৌগোলিকভাবেই বাকি ভারতের কাছে অপরিচিত। তাদের রান্নায় বারংবার এসেছে সেই সব গাছগাছালি, সেই সব মাংস, আর ভারতের বাকি অংশের উদাসীন নাগরিকেরা এদের সযত্নে অসভ্য বলে দূরে ঠেলে দিয়েছেন। তো কলকাতার রাস্তায় খুলেআম ছাগল কাটায় দোষ নয়, কিন্তু উত্তর পূর্বের লোক ব্যাঙ খুলিয়ে অস্বস্তি হয়। তার কারণ, আমরা উত্তর পূর্বকে নেহাতি একটা ট্যুরিস্ট স্পট ছাড়া আর কিছু ভাবি না। তো আমাদের দাবেদারি করা দায়িত্ব যেন উত্তর পূর্বের বিশেষ ভূমিকা নেই, আর সেখানে স্বাভাবিক জনজীবনকে বেঁধে দিতে চাই আরবান মেট্রোপলিসের নিয়মানুসারে। সেখানে অপারক হলে পলিটিক্যালি কারেন্ট আলোকপ্রাপ্ত জনতার ভিড় থেকেও বেশি আসে কিন্তু বৈষম্যমূলক ভাষা। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কোথাও যাবে না, জুড়ে থাকুন না, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে আটটা এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা মুখবাগ নিয়ে। তো দেখতে দেখতে আমরা মুখবাগ সম্পর্কে অনেক কিছুই বললাম, এবং সত্যি কথা বলতে এই যে একটা খাবারের ব্যাপার, এটা অনেকের কাছে হয়তো নাকশিটকোনা একটা ব্যাপার হবে, আবার অনেকের কাছে এই ব্যাপারটাই একটা অন্যরকম কিছু ব্যাপার। যেমন নর্থ ইস্টের কাছে এটা কিন্তু একটা প্রিয় খাবার। তো এইভাবে খাবারের বৈচিত্র্য কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এরকম কিছু ব্যাপার নেই যে অমুক জায়গায় এলে সে এরকম খাবারটার একটা চাপ পড়ে যাবে, তা কিন্তু নয় একদমই। তো যাই হোক, মুখবাঙের এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও এই সব ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই 4474-3956-5712-তে অবশ্যই জানান। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com-এ ছটপট জানিয়ে দিন। আজকের এই শো আপনাদের কেমন লাগলো, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই সোম থেকে শুক্র শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন, জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্কের সঙ্গে। আজকের জন্য টাটা।

একটা দারুণ উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম একটা নতুন সোমবার নিয়ে। থাকবো সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে। উইকেন্ডটা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো কেটেছে, আর আপনি কি ভীষণ মিস করেছেন আমাকে? চিন্তা নেই, আজ থেকে পরপর টানা পাঁচ দিন আছি আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। দেখুন, মাঝখানে যে দুটো দিন কেটেছে সেই দুটো দিন আমাদের অলমোস্ট ল্যাথ খেয়ে কেটেছে, কারণ ছুটির দিন মানেই অবসর, আর অবসর মানেই বাঙালির কাছে সবথেকে প্রিয় খাবার হলো ল্যাথ। সোমবার এলেই মনে হয় দূর, আবার অফিস যেতে হবে। ব্যস্ত ছিলাম ছুটিতে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আজকে আমরা একটু রাগ নিয়ে কথা বলবো, কারণ এই সোমবার এলেই না আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যেই আছে খুব রাগ হয়, অফিস যেতে হবে, আবার কাজ করতে হবে, আবার একটা টানা সপ্তাহ। আবার রাগ এমনই একটা ইমোশন, সেটা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। সেটা অফিসে হতে পারে, সেটা বন্ধুর কাছে হতে পারে। আপনার নিশ্চয়ই এরকম রাগ নিয়ে বা রাগ দেখানো নিয়ে এরকম প্রচুর কথা আছে, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও আপনাকে বলে দিই, +447503965712। দেখুন, সোমবার যেহেতু প্রচুর রাগ হবে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য পরপর তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং? কি পরপর তিনটে গান শুনে মাথাটা কি একটু ঠান্ডা হলো? মনে হচ্ছে হয়েছে। রাগ ভীষণ গম্ভীর একটা বিষয় হলেও রাগ কিন্তু মানে রাগ নিয়ে কিন্তু অনেক মজারও ইনসিডেন্ট আছে। কারণ এক একজন মানুষের রাগ করার ধরন এক এক রকম হলেও রাগ মিটে যাওয়ার ধরন কিন্তু অন্য অন্য রকম। মানে অনেক মানুষ আছে যারা রাগ কেন করেছে সেটাই রাগ করতে করতে মানে এতটাই দীর্ঘমেয়াদী হয়ে যায় রাগের সময়টা, সেটা ভুলে যায় যে কেন রাগ করেছিল। এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে না যে সেই মানুষটা কেন রাগ করেছে। মানে এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন তৈরি হয়ে যায়, ফলে বুঝতে পারে না যে নিজের রাগটা কীভাবে কাটাবে বা যে মানুষটা রাগ করেছে তার রাগটা কীভাবে ভাঙাবে। এরকম কনফিউশন নিয়ে নিশ্চয়ই আপনারও বেশ কিছুটা সময় কেটেছে বা কাটছে বা এটাই হয়ে যায় আপনার সঙ্গে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো +44 7503965712। আর এটাও সঙ্গে জানাবেন যে আপনার রাগের মলম কোনটা, কি পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রত্যেক দিন যদি আপনি আমাকে শুনতে চান, তাহলে আমাদের

ওয়েবসাইটটা তো জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। মন ভালো নেই, রাগ হলে কিন্তু সত্যিই মন ভালো থাকে না। রাগ কমানোর অনেক রকম পদ্ধতি আছে। এই যেমন আমি আপনার রাগটা বা সোমবারে যে স্ট্রেসটা আসছে অফিস যাওয়ার জন্য বা অফিসে বসে প্রচুর কাজের চাপ হচ্ছে, তার জন্য আমি যে আপনাকে সুন্দর গান শোনাচ্ছি, মাথা ঠান্ডা করার জন্য গান শোনাচ্ছি, এরকম রাগের রাগ কমানোর প্রচুর মলম আছে, প্রচুর পদ্ধতি আছে। সবার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম। আমার ক্ষেত্রে যেমন সবথেকে মজার বিষয় হলো, আমার যখন রাগ হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, আমার বিরিয়ানি খেলে আমার রাগটা ইনস্ট্যান্ট কমে যায়। মানে বিরিয়ানির সঙ্গে আমার একটা অদ্ভুত প্রেম আছে। রাগ কমানোর মলম হিসেবে আমার জন্য বিরিয়ানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারও নিশ্চয়ই এরকম কোনো বিষয় আছে যেটা খেলে বা যেটা পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় বা রাগের মলম হিসেবে কাজ করে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনার রাগের মলম কোনটা, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ততক্ষণ পরের গানগুলো আপনাকে উপহার দিলাম আপনার রাগটা ঠান্ডা হওয়ার জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। প্রত্যেক দিন আমাদের দারুণ দারুণ বিষয় আড্ডা হয়, সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল সেটা হলো রাগ নিয়ে। রাগ তো হচ্ছে, রাগের মলমও হচ্ছে, কিন্তু কোনো সময় নিজেকে একটু ইনিশিয়েটিভ নিতে হয় রাগটাকে ঠান্ডা করার জন্য। মেডিটেশন, মেডিটেশন হলো রাগ কমানোর সবথেকে দারুণ উপায়। মানে অনেকেই ভাবে রাগ হলে মেডিটেশন করতে পারবো না, মানে এতটাই তখন সেই মুহূর্তে রাগ হচ্ছে, তখন যে পাঁচ মিনিট কি দশ মিনিট তো অনেকটা সময়, পাঁচ মিনিট একটু চোখ বন্ধ করে একটু ধ্যান করা সেটা যেন হয় না, কারণ রাগটা মাথার উপর জাকিয়ে বসে। আপনি চেষ্টা করুন না, আজ থেকে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ হচ্ছে, আপনি মেডিটেশন করুন, পাঁচ মিনিট করুন। আচ্ছা, পাঁচ মিনিট কি অনেকটা সময় হয়ে যাচ্ছে? ঠিক আছে, দু মিনিট করুন। আস্তে আস্তে সময়টাকে বাড়ান, দেখবেন রাগটা আগের থেকে কিছুটা হলেও অনেকটা কমবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। যেটা বলছিলাম যে আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা হয়, কিন্তু তার জন্য তো আমাদের ওয়েবসাইটটাকে আপনাকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, বিষয়টা হলো রাগ কমছে না কোনোভাবেই, পছন্দের খাবার খেয়েও কমছে না, মেডিটেশন করে মনটা শান্ত হচ্ছে, কিন্তু আবার রাগ হচ্ছে। চাইছেন যেই মানুষটার জন্য বা যেই কারণটার জন্য রাগ হচ্ছে, কারণ তো কখনো এসে আপনার রাগ ভাঙাবে না, কিন্তু যেই মানুষটা আপনার রাগের কারণ, সে অন্তত এসে যদি রাগটা ভাঙাতো তাহলে মনটা আরও বেশি ঠান্ডা হতো। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আমাদের যদি কেউ যত্ন করে বা কেউ ভালোবেসে রাগ ভাঙায়, সেই রাগ ভাঙানোর মলমটা ভীষণ কার্যকরী হয়। এই যেমন আপনার সোমবারের স্ট্রেসটা এক ঘন্টা পর নিশ্চয়ই কিছুটা হলে রিলিজ হয়েছে, আপনি কিন্তু মেডিটেশনটা করতে থাকবেন। আপনার জীবনে এরকম কোনো মানুষ নিশ্চয়ই আছে যে আপনার রাগ ভাঙায় বা আপনার স্ট্রেস রিলিজ করে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার প্রিয় মানুষটার কথা, বা যেই মানুষটার উপর আপনি সবথেকে বেশি রাগ করেন, বা যে আপনার সুন্দরভাবে রাগটা ভাঙায়। সময় বলছে আজকে টাটা করতে, আর আমি জানি এটা শুনে আপনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এখন বিদায় না নিই, সময় আমার উপর ভীষণ রাগ করবে, কারণ এর পরবর্তী বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই আমায় আজকের আড্ডাটা শেষ করতে হচ্ছে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুত।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা। এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লার ট্রেন যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করলো, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লার ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই, সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে।

কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে, যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বর্ষার দিনে সব থেকে বেশি উপকারী বন্ধু হলো ছাতা, কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একজন উপকারী বন্ধু আছে, যাকে ছাড়াও বর্ষাকালে আমাদের একদম চলবে না, স্পেশালি সেই সমস্ত মানুষজনদের যারা কিনা রেগুলার টু হুইলার চালান। কথা বলছি রেনকোটের। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা রেনকোটকে নিয়ে, সেই রেনকোট যেগুলো একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা বর্ষাকালে এলেই পরে থাকি। তো সেই রেনকোটকে ঘিরে এরকম অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে যেগুলো কি না সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেনকোট আবিষ্কার কে করেছিলেন এবং সেটা কিভাবেই বা আবিষ্কার করা হয়েছিল সে প্রসঙ্গে কিন্তু একটা বেশ বড়সড় গল্প আছে। অ্যাকচুয়ালি চার্লস ম্যাকিনটস নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি কিনা কাপড়ের ব্যবসা করতেন। তো তিনি একবার দেখলেন যে বর্ষাকালে ভারী ছাতাপত্র নিয়ে যেতে বইতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ, আর সেই সমস্যা কাটানোর জন্য তিনি একটি উপায় বাতলে দিলেন। তিনি রাবারের সঙ্গে কটন মিশিয়ে একটা অদ্ভুত কাপড় তৈরি করলেন।

এবং সেই কাপড় দিয়েই তৈরি হতে লাগলো রেনকোট। তো মিস্টার ম্যাককিনটশের নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বর্তমানে এই রেনকোটকে অনেকে ম্যাককিনটশ বলেও ডাকে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

অনেকেই মনে করেন যে রেনকোট থাকলে আর ছাতার কোনো দরকারই নেই, অর্থাৎ রেনকোট এবং ছাতা অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী। কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো এই রেনকোট ব্যাপারটা, যার সঙ্গে থাকবে তিনি কোনো মতেই ছাতা ক্যারি করবেন না, এ কথাই সাধারণ মানুষ ভাবেন। কিন্তু অ্যাকচুয়ালি জানলে অবাক হয়ে যাবেন যে ছাতা আর রেনকোট কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ এটা পরস্পরের সহযোগী। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে আপনি যদি ছাতার তলায় রেনকোট পরে দাঁড়ান তাহলে আপনি বিন্দুমাত্র ভিজবেন না। কাজেই ছাতা এবং রেনকোট এরা দুজন কিন্তু পরস্পরের সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই রেনকোটকে নিয়েই। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেইনকোট কি শুধু বর্ষা জলই আটকায়? মানে জল আটকানোই কি রেইনকোটের একমাত্র কাজ? সেটা কিন্তু নয়, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেইনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে রেইনকোট বলতেই আমাদের মনে হয় যে জল থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য একটি কোট, অর্থাৎ একটি পোশাক। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে রেইনকোট কিন্তু শুধুমাত্র জল আটকায় না, তার সঙ্গে হাওয়াও আটকায়। এক বড় মাপের উইন্ড চিটার হচ্ছে এই রেইনকোট, কিন্তু তাকে এই ভূমিকার জন্য কেউ অ্যাসাইন করে না, কি দুঃখ ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, যার উপরান্তে রেইনকোটকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

রেইনকোট ঠিক কবে থেকে আমাদের জীবনের সঙ্গে আছে বলুন তো? শুনলে তাক লেগে যাবেন। অ্যাকচুয়ালি 1835 খ্রিস্টাব্দে চার্লস ম্যাকিন্টোশ প্রথম রেইনকোট বানান, এবং তারই সঙ্গে একদম কিছুদিনের মধ্যেই রেইনকোট গোটা বাজার ছেয়ে ফেলে, যা কিনা এখনো পর্যন্ত জারি আছে। আর 1835 খ্রিস্টাব্দে যে রেইনকোটগুলো তৈরি হতো তাকে ম্যাকিন্টোশের নাম অনুসারে শর্ট ফর্মে ম্যাক বলে ডাকা হতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল রেইনকোটকে নিয়ে। রেইনকোটকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না প্রচণ্ড চমকপ্রদ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, যে এই রেইনকোটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই রেইনকোটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং অবশ্যই আড্ডা আছে, কথা আছে, তার সাথে সাথে ভালো গানও আছে। মন ভালো করার গানগুলো আজকেও কিন্তু আপনাকে শোনাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে থাকতে হবে এই আড্ডায় সেই অবধি এবং রিকোয়েস্ট করতে হবে আপনার পছন্দের গানগুলো যেগুলো আমি শোনাতে পারি। তাই বেশ কথা না বলে আড্ডার দিকে এগোনো যাক। একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ফিরছি। আড্ডায় শুনছেন রেডিও বাংলা.com, মন যখন নিরুদ্দেশ।

আমরা যারা ভালোবাসি ঘুরতে, তারা কিন্তু সবসময় কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করি, সেটা সমুদ্র হতে পারে, সেটা পাহাড় হতে পারে। আবার অনেক সময় এই সব কিছুর বাইরেও কিন্তু অনেক সময় এমন একটা জায়গা খুঁজে যেখানে নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে, সেটা অ্যামিউজমেন্ট পার্কও হতে পারে। তো অ্যামিউজমেন্ট পার্কের কথা যখনই বলছি, তাহলে বলা যাক যে আমেরিকায় অবস্থিত ইন্ডিয়ানার একটি ওয়াটার পার্ক আছে, এবং সেখানে কী কী ধরনের ওয়াটার স্লাইড আছে এবং কিভাবে আপনি বিনোদনমূলক জিনিসপত্র খুঁজে পাবেন বা কতটা আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সবটা নিয়েই আজকের আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
7: Je veux entrer ta vie depuis longtemps.

রেডিও বাংলানেই ডট কমে আজকে ইন্ডিয়ানা ওয়াটার পার্ক নিয়ে কথা বলছি। ঠিক ইন্ডিয়ানা ওয়াটার পার্ক বললে একটু ভুল হবে, জায়গাটার নাম হচ্ছে হলিডে ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, যেখানে রয়েছে নানান ধরনের ওয়াটার স্লাইড, রয়েছে ওয়াটার কোস্টার, রয়েছে অনেক অনেক রাইডস, এবং শুধুমাত্র ওয়াটার রাইডস ছাড়াও কিন্তু এমনি যে রোলার কোস্টার, এমনি যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সবথেকে বড় কথা, যেমন বাচ্চারা আনন্দ করতে পারবে চিলড্রেন্স পার্কে, তার সাথে সাথে বড়রাও কিন্তু এখানে উপভোগ করতে পারবে। তাছাড়াও একটা দুর্দান্ত জিনিস রয়েছে এই ওয়াটার পার্ক।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হলে যে ওয়ার্ল্ড ওয়াটার পার্কে রয়েছে বিশ্বের দুটি লংগেস্ট ওয়াটার কোস্টার, এবং অবশ্যই এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে, এবং তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে যেটা বলছিলাম। এবং তার সাথে সাথে যেটা মজার সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এমন কোনো ওয়াটার পার্কে গেলাম যেখানে গ্রুপরা মিলে একসাথে উঠতে পারলাম না, একটা রাইডসে ভেঙে ভেঙে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা ছজন যেতে পারেন, কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা চারজন যেতে পারেন, আবার যেখানে যেখানে দুজন যেতে পারেন সেরকমও কিছু রাইডস কিন্তু আছে। কিন্তু বাচ্চাদের জন্য বলা যেতে পারে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যেখানে আপনি আপনার সানডেটা দুর্দান্তভাবে কাটাতে পারেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা জল ভালোবাসে তাদের কাছে ওয়াটার পার্ক আলাদাই কিন্তু আনন্দের মাত্রা যোগ করে দেয়, কিন্তু যারা জল ভালোবাসে না তাদের কাছে এমনি রাইডসটা অনেক এক্সাইটেড। কিন্তু আমার মতো যারা হচ্ছে রাইডস চড়তেই ভয় পায় তাদের জন্য একটা আলাদাই ব্যাপার। কিন্তু এরকম কি কখনো হয়েছে, মানে কোনো এম্বারেসিং মোমেন্ট যে রাইডস চড়তে চড়তে? আমার কিন্তু অনেকগুলো আছে, কিন্তু সেগুলো আজকের আড্ডায় না, একদিন নিশ্চয়ই এগুলো নিয়ে আড্ডা মারবো, কিন্তু আপনার এক্সাইটমেন্টের কথাটা অবশ্যই শুনে নেব। তার জন্য ফলো করতে হবে www.radiobangladesh.com। ভালো থাকবেন, আবার কথা হচ্ছে ঠিক এখানে।

কিন্তু এই মানে না হওয়া কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল গভীরতা। একটা শব্দ যদি আপনাদের বলি যে কিছু নেই, অনেকেই আছেন এই কিছু নেই যখন আপনি বলবেন আরে ওখানে কিছু নেই, যাওয়ার দরকার নেই, তখনই কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। কিছু নেই মানেই কিছু তো আছে, তাহলে কেন কিছু নেই সেটাকে ভাবতে হবে। এই যে কিছু নেই মানেই কিছু আছে, সেটাই আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ও অতটা ভালো নয়, কেন ভালো নয়, এতবার কেন কথাটা বলা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা ব্যাপার আছে। ভালো নয় নাকি ও ভালো বলেই ভালো নয় ভাবা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। আমাদের আড্ডা আজকের এই নিয়ে, কিছু নেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে রেডিও বাংলানেট.কম এ। শুনতে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাকটু ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে আছি আমি শৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে কিছু নেই নিয়ে। তো দেখবেন আমাদের চোখে হঠাৎ করে অজান্তে কখনো কিছু পড়লে আমরা কিন্তু খুব, কেউ আছে খুব তীক্ষ্ণভাবে দেখা যায় ব্যাপারটাকে, পর্যবেক্ষণ করতে হয় ভালো করে চোখটাকে দেখে, তারপর বলে না কিছু নেই, কিন্তু তারপরেও কড়কড় করছে বা জল পড়ছে বা যে এই ব্যাপারটার মধ্যে আছে যার মনে হচ্ছে হ্যাঁ সত্যি কিছু আছে, সে কিন্তু বারবার না কিছু আছে। হালকা যদি চোখের কোথাও একটা ছোট্ট, যদি ওই আমাদের মাথার চুল বা এরকম কিছু আটকে থাকে, তাতেও কিন্তু চোখ কড়কড় করে, লাল হয়ে যায়, জল পড়ে এবং অস্বস্তি একটা ফিল হয়। কিছু নেই মানে এক চান্সে দেখে অনেকেই ভাবেন হয়তো কিছু নেই, কিন্তু কিছু তো আছে যার জন্য আমার চোখটা কড়কড় করছে। তার মানে কোথাও না কোথাও এই কিছু না থাকা ব্যাপারটার মধ্যেই কিন্তু অনেক বড় করে কিছু থাকে, আর সেটাই আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি না, অনেক সময় এড়িয়ে যাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব পর্যবেক্ষণ করে। এখন গান, এখন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো ভালোবাসা কখন হয় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কেউ কিন্তু বুঝতে পারে না। বারবারই সে নিজেকে তাই বলে, তোর কিছু নেই, ওর সঙ্গে আমার কিছু নেই। কিন্তু কোথাও সে কোথাও আঘাত দিলে বা সে কোথাও দূরে চলে গেলে মনের ভেতরটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়, সেই অনুভূতিটাই কিন্তু কিছু আছে। তাহলে কেন এর প্রতি আমার এই ব্যাপারটা তৈরি হচ্ছে, কেন দূরে চলে যাচ্ছে বলে আমার এত কষ্ট হচ্ছে? তার মানে আমি কোথাও না কোথাও এক মুহূর্ত হলে ওকে ভালোবেসে ফেলেছি। তার মানে বুঝতেই পারছেন, কিছু নেই মানেই কিছু আছে। মনে মনে নিজেকে হয়তো সান্ত্বনা দিচ্ছি, না না ওরকম নয়, ও ঠিক আছে, ওরা হতেই পারে, কেউ দূরে চলে গেলে এরকম ব্যাপারটা হয়। কিন্তু কেন হয় ভাই, এতটা তো বেশি হয় না, হওয়ার একটা লিমিট থাকে। কিন্তু এই লিমিট যখন ক্রস করে যায় তখনই মাথায় চিন্তাটা ঘোরে, তার মানে কি সত্যি প্রেমে পড়লাম আর ভালোবেসে ফেললাম, ব্যাপারটাই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না? তার মানে কিছু আছে বস, কিছু অবশ্যই আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com।

লুকিয়ে লুকিয়ে অনেকেই অনেক মজা করেন, আর সেই মজাগুলো আমরা অনেকে ধরতে পারি না। হয়তো লুকিয়ে নেপথ্যে কিছু এনে দাঁড় করিয়ে রেখেছিয়েছেন, আমরা জানতে পারছি না। তাহলে কী হলো, তুমি এত লুকোচ্ছ কেন, কী আছে তোমার হাতে? কিছু নেই, না না কিছু নেই। এই যে ব্যাপারটা, এর মধ্যেই কিন্তু কিছু আছে। হ্যাঁ, গান মুসাবিলের আড্ডা জমে উঠেছে কিছু না থাকাটাকে ব্যাপারকে কেন্দ্র করে। তো আজকের এই প্রথম থেকে যখন শোটা এগিয়ে নিয়ে চলছিলাম, বা কিছু নেই মানে কি নেই ভাই, কিছু তো আছেই, এই কিছু আছে এক একটা করে পর্দা সরছে, তাই না? এর আগে ভালোবাসার কথা বললাম, এবার যেটা বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এবং সেই কিছু না থাকার মধ্যে 50 বছরের একটা সম্পর্ক, তাদের জীবনের এই মুহূর্তে দাঁড়ানো বিবাহিত জীবন 50 বছরে পরিপূর্ণ হলো। তো সেই দিন একজন দম্পতি তাদের 75 বছরের বয়স আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যখন 50 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করে, তখন ভদ্রলোক যখন বাইরে থেকে এসে নেপথ্যে পিছনে একটি সুন্দর গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন কী ব্যাপার, তুমি এরকম লুকোচ্ছ কেন, কী আছে হাতে? না কিছু নেই, না কিছু নেই তো হতে পারে না, কিছু নিশ্চয়ই আছে। তখন সে সেই গোলাপটি বার করে বলল, শুভ বিবাহ বার্ষিকী। তার মানে ভাবুন তো, কিছু না থাকার গভীরতা কত বেশি। লড়াই এভাবেই চালিয়ে থাকে, তাই কিছু নেই নয়, কিছু আছেই, এটাই ভাবতে হবে। আর সেইভাবেই সম্পর্কগুলো এগিয়ে চলে, দূরত্ব পিছু হাঁটে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে কিছু নেই এর কথা নিয়ে। তো সত্যি আমরা এই যে বন্য প্রাণীদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি, আবদ্ধ হই, তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, কি সেখানেও কি বলা যায় কিছু নেই? আছে তো, অবশ্যই আছে, যত্ন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তবেই না আপনার এই পোষ্যগুলো আপনাকে বারবার করে বিরক্ত করে, আপনাকে ভালোবাসে, আপনার সামনে এসে ল্যাচ নাড়ে বা আপনাকে জানান দেয় যে ওই আপনার প্রিয় বন্ধু। তো এভাবেই তো একটা কিছু না থাকার মধ্যে এগোতে এগোতে এগোতে কিছু থাকার একটা সম্পর্ক তৈরি হয়, আর এটাই তো জীবন। সম্পর্ক তো মায়ার মতো বেঁধে থাকে, তৈরি হয় হঠাৎ, আর এই হঠাৎ তৈরি হওয়া সম্পর্কগুলো এবং ভাবনাগুলো আগামী দিনে একটা বড় জীবনের ইঙ্গিত দেয়, সম্পর্কের ইঙ্গিত দেয়। তাই কিছু নেই নয়, এই কিছু না থাকার মধ্যে সবসময় জানবেন কিছু না কিছু আছে, আর এই কিছু না কিছু থাকাকে নিয়েই আমাদের ভালো থাকার একটা অধ্যায় শুরু হয় এবং শেষ হওয়াটা কিন্তু আপনার হাতে। আপনি যদি বুঝতে না পারেন কিছু নেই মানে কিছু নেই সত্যি, তাহলে কিন্তু ভুল, আপনি হেরে গেলেন, কিছু সত্যিই থাকবে। সন্ধান করুন, বা এখন যদি সেরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, তবে আমি ডেফিনেটলি বলছি একটু চোখ কান খোলা রাখুন, কিছু পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

চারিদিকে পুজো পুজো গন্ধ, আর পুজো পুজো গন্ধ মানেই নানা রকম সাজ, পুজোর সাজ। সত্যি পুজোয় কেমন সাজব সেটা বোধ হয় কোনো বছরের পুজোর শেষ থেকেই আমাদের প্ল্যানিংটা শুরু হয়ে যায়, কারণ বাঙালির কাছে পুজো মানে আবেগ, পুজো মানে দারুণ এক্সাইটিং কিছু ব্যাপার এবং পুজোয় জমিয়ে সাজের জিনিস কেনা। তো আমার এরকম প্রচুর গল্প আছে সাজ কথা, আমার পুজোর সাজের কথা নিয়ে আপনার সঙ্গে আমি আড্ডা দেবো আজকের এই ঘন্টায়। আপনারও নিশ্চয়ই পুজোর সাজ নিয়ে প্রচুর গল্প আছে। +447503965712 এই নম্বরে চটপট আমাকে জানান, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglani.com আর ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে চটপট গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন। আজকে কথা হচ্ছে সাজ নিয়ে, পুজোর সাজ কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি সাজতে বেশ ভালোবাসতাম, মানে এখনও আমি সাজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় যখন শপিং করা শেষ হয়ে যেত, মানে জামা কাপড়, তো তখন প্রচুর লোকজন রিলেটিভস দিত, নিজেও কিনতে যেতাম বাবা মায়ের সঙ্গে। যখন ওই পুজোর শপিংটা শেষ হয়ে যেত তখন শুরু হতো সাজের জিনিসের শপিং করা। আমি একটা কাগজে লিস্ট করতাম আমার এই এই জিনিসগুলো সাজের, সেগুলো আমার লাগবে পুজোর সময়। সেটা ছোটোখাটো যে কোনো জিনিস, মানে একটা লম্বা লিস্ট হতো সেটা। তো আমি সেই লিস্টটা বাবাকে দিতাম, বাবা কাজের ফাঁকে কোনো একটা দিন সেই লিস্ট মিলিয়ে জিনিসগুলো আমাকে এনে দিতেন। এবং লিস্টে কিছু কিছু জিনিস যখন মিস হয়ে যেত বা কোনো জিনিসটা পেতেন না, সেইগুলো নিয়ে আবার একটা লিস্ট হতো। এই করে আমার সাজের লিস্টগুলো অনুযায়ী বাবা সব সাজের জিনিসগুলো আমাকে এনে দিতেন। আমার ফ্যাশন আইকন যদি বলা হয়, ছোটোবেলা থেকে আমার ফ্যাশন আইকন আমার বাবা। সো এটাই ছিল আমার পুজোর গল্প। আরও সাজ কথা নিয়ে গল্প আছে, কিন্তু আপনার গল্পটাও তো আমার সাথে শেয়ার করতে হবে। +7475039657712 শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, সাজ কথা, পুজোর সাজ কথা, এখন তো মানে অনেক রকম সাজের ভ্যারাইটি হয়েছে, কিন্তু ছোটোবেলায় সিঙ্গার পাওয়া যেত, বিভিন্ন কালারের সিঙ্গার পাওয়া যেত, সেটা কেনার প্রতি আমার একটা দারুণ ফ্যাসিনেশন ছিল। মানে সিঙ্গারদের টিপ পরবো, মানে ওই টিপের প্রতি যে একটা আলাদা প্যাশন ছিল না আমার, মানে বিভিন্নভাবে মানে সিঙ্গারের বক্সের পিছনে অনেক রকম ডিজাইন থাকতো, সেই অনুযায়ী টিপ পরবো বা ইউনিক কোনো ডিজাইন যদি থাকে, তো ওইটার প্রতি না একটা আলাদা আমার প্রেম ছিল। এখন হয়তো সিঙ্গার খুব একটা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এখন খুব রেয়ার সেটা লোকে ইউজ করে, বা টিপ এখনও আমরা পরি, কিন্তু টিপ পরার ধরনটা, সেই তখন যে ট্রেন্ডটা ছিল সিঙ্গার দিয়ে টিপ পরা, সেটা খানিকটা কমে গেছে। এরকম অনেক গল্প করব, অনেক আড্ডা দেবো, তার আগে গানও তো শুনে নেবো। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালেন সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ, পুজোর সাজ, পুজোর সাজ মানে তো দারুণ স্পেশাল একটা ব্যাপার, মানে সেটা যেন মা দুর্গার সাজটা দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। ডাকের সাজ, তারপরে বিভিন্ন গয়না দিয়ে মায়ের যে সাজ, সেটা দেখলে না একটা অদ্ভুত শান্তি আসে। মানে মায়ের দু চোখের দিকে তাকিয়ে থাকলে একটা মনের মধ্যে একটা দারুণ পরিতৃপ্তি হয়। আর আমার সব থেকে প্রিয় ডাকের সাজ, মানে মাকে যখন ডাকের সাজ দিয়ে সাজানো হয় সেটা দেখতে কি ভারী অদ্ভুত সুন্দর লাগে সত্যি। মানে পুজোটা মানে একটা অন্যরকম অনুভূতি আমাদের কাছে, সকলের কাছেই। আর মায়ের সাজ নিয়ে তো মানে বলার কিছু থাকে না, মানে সব রকম, মানে যিনি যেইভাবেই মাকে সাজান না কেন সবটাই যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ।

সুতরাং গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আর একটা বিশেষ সাজের কথা আমি বলি, তখন না ক্লাস থ্রি কি ফোর এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি অষ্টমীর দিন আমার দিদানের হলুদ লাল বেনারসি পরেছিলাম এবং সেই বেনারসি পরে আমি যখন প্যান্ডেলে গেছি সবাই আমাকে বলছিলেন ছোট্ট দুর্গা ঠাকুর। সেই কমপ্লিমেন্টটা আমার আজও ভীষণ স্পেশাল লাগে, মানে এতটাই সুন্দর লাগে। এবং সাজের ছবিও আছে আমার কাছে, ছোটোবেলার সাজটা সত্যি অন্যরকম থাকে, মানে ওই দিদানের স্পেশাল বেনারসিটা পরেছিলাম এবং প্রত্যেকটা মানুষ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন ছোট্ট দুর্গা। সেটা শুনতে সত্যিই খুব ভালো লেগেছিল এবং আজ থেকে প্রায় 3 বছর আগে সেই শাড়িটা আমি আবার রিপিট করে পরি এবং তখনও একজন বাচ্চা এসেছিলেন আমাদের বাড়িতে, পুজো হয় পুজোর সময় একজন বাচ্চা এসেছিলেন অঞ্জলি দিতে এবং সে এসে আমাকে বলেছিলেন যে দিদি তোমাকে না দুর্গা ঠাকুরের মতো লাগছে। আমি বুঝতে পারি না ওই শাড়িটার মধ্যে কিছু ব্যাপার আছে না, ওই শাড়িটার মধ্যে যখন আমি যাপন করি তখন আমায় অন্যরকম লাগে, সেটা আমি সত্যি জানি না। এই শাড়ির গল্প, এই সাজটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। পুজো সবার খুব ভালো কাটুক, পুজোর সবাই ভীষণ ভালো করে পুজোয় সাজুন, আনন্দ করুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রামগরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না না না, হাসতে একদম মানা নেই। কারণ আজ আমরা এমন এক শহরের গল্প শুনব যেখানে থাকতে হলে অবশ্যই হাসতে হবে, কারণ এই শহরে এইরকম রামগরুর ছানাদের কোনো জায়গা নেই। গোমরা মুখ করে থাকলে একদম চলবে না, সেই শহরে থাকতে হলে দিনে অন্তত একবার হাসতে হবেই। আর সেই শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এমনই এক শহরের গল্প শুনব, কারণ সেখানকার মানুষরা সবসময় হাসি খুশি থাকেন, কারণ সেখানে এমনই আইন যে গোমরা মুখ করে থাকা একদম চলবে না, তাই রামগরুর ছানা হতে চাইলেও হওয়া যাবে না। আর সেই শহরের গল্প নিয়ে থাকব, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলারে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শহর যেখানে সুকুমার রায়ের 21 আইনের কোনো জায়গা নেই, এমনকি তার সেই রামগুরুরের ছানারাও সেখানে থাকতে পারবেন না। কারণ এই শহরে থাকতে হলে হাসতে হবেই, আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই শহরের কথা বলছি সেই শহরের নাম জাপানের ইয়ামগাতা, আর সেখানেই রয়েছে এমন এক আইন। কারণ এই শহরে থাকতে গেলে হাসতে হবে, আর এটা কোনো পরামর্শ নয়, এটা একেবারে দস্তুর মতো নির্দেশ। সদ্য সেখানে এক আইন প্রণয়ন করা হয়েছে, আর সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। আর মানুষের হাসিকেও যে এই রকম আইনের আওতায় আনা যায়, সেটা বোধহয় বিশ্বে প্রথম এই শহরই দেখালো। তবে এটা কোনো ফতোয়া নয়, শহরবাসীর যাতে মানসিক উপকার হয় সেই চিন্তা করেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেখানকার বিশেষজ্ঞরা নিয়েছেন। আর এমনই এক শহর এই জাপানের ইয়ামগাতায় এই যে হাসির কথা বা হাসির এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সব গল্প থাকবে আমাদের আজকের পপকর্নে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের জীবনে হাসির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন হাসাটা কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। আর সেই কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা শহরবাসীর উপকারের কথা চিন্তা করে এমন এক পদক্ষেপ নিয়েছেন, আর সেটা জাপানের ইয়ামগাতায়। সেখানে এক আইন প্রণয়ন হয়েছে যে সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা বোধহয় বিশ্বের প্রথম কোনো এক শহর যেটা বোধহয় দেখালো যে কিভাবে হাসিকেও আইনের আওতায় আনা যায়। আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে হাসিকে এতটা গুরুত্ব দিয়েছে ইয়ামগাতার প্রশাসন, এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। আর প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসেবে পালন করতে হবে ইয়ামগাতার বাসিন্দাদের। এমনকি সেখানকার প্রশাসন শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও জানিয়ে দিয়েছেন যে কর্মস্থলে যেন হাসির একটা পরিবেশ বজায় থাকে, যাতে কর্মীরা সকলে যেন হাসতে পারেন। আর এটা নিশ্চিত করতে হবে সেই প্রতিষ্ঠানের কর্তাদেরই। এমনভাবেই হাসিকে যে একটা গুরুত্ব দিতে হবে আমাদের জীবনে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই আইনের মাধ্যমে। আমাদের এই আজকের এই আড্ডাটা জারি থাকবে, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক শহরের গল্প করছি যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। শুনলে অবাক লাগলেও এমনই এক আইন প্রণয়ন করেছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার প্রশাসন হাসির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে, আসলে মানুষের জীবনে হাসিটা প্রতিদিনই ভীষণভাবে প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। আর সেই জন্যই সেখানকার যে বিশেষজ্ঞরা, তারা এইরকম একটা আইনের কথা তারা ভেবেছেন, বা তারা হাসিকে গুরুত্ব দিয়ে তারা সত্যি সত্যি ভালো থাকার পথ দেখাচ্ছেন। কম হাসি মানুষের জীবনে নানা ধরনের সমস্যা ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই, আর সেই জন্য হাসির মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটাই দেখালো ইয়ামগাতা। আর এটার জন্য হয়তো ভবিষ্যতে পথ দেখাতে পারে বিশ্বের অন্য শহরগুলিকেও। আর হাসি সত্যি কিন্তু আমাদের জীবন থেকে কেমনভাবে যেন হারিয়ে যাচ্ছে, তাই অনেকেই আমরা দেখেছি যে কিভাবে লাফিং ক্লাবে অনেকে যান এবং সেখানে নানা রকমভাবে তারা হেসে নিজেদের ভালো রাখার চেষ্টা করেন। প্রতিদিন আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট ভালো মন্দ মিশিয়ে তো আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়, সেখান থেকে যদি আমরা একটু একটু করে আমাদের হাসির উপাদানগুলোকে আমরা খুঁজে নিতে পারি, তাহলে সত্যিই আমরা ভালো থাকতে পারি। চলুন এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে শুনে নিই পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক শহরকে নিয়ে যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের হাসতেই হবে, গোমরা মুখে থাকা একদম চলবে না। এমনটাই আইন প্রণয়ন করা হয়েছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার শহরে বসবাসকারী মানুষজনের ভালো থাকার উপায় হিসেবেই এমন আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে থাকতে হলে বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। সুতরাং রামগরুড়ের ছানা হয়ে যারা থাকবেন ভাবছেন তাদের কিন্তু কোনো জায়গা নেই এই ইয়ামগাতায়। ভালো থাকার অঙ্গীকার, ভালো থাকবো আমরা। ছোট্ট ছোট্ট আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা যে হাসির উপাদানগুলো, সেগুলোকে আমরা উপভোগ করব, হাসবো, ভালো থাকবো। অন্যকেও, অন্যের মুখেও যাতে হাসি ফুটে ওঠে সেরকম কাজও আমরা করব। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ঝরে সে পথের ঝলক

বর্ষার দিনে সব থেকে বেশি উপকারী বন্ধু হলো ছাতা, কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একজন উপকারী বন্ধু আছে, যাকে ছাড়াও বর্ষাকালে আমাদের একদম চলবে না, স্পেশালি সেই সমস্ত মানুষজনদের যারা কিনা রেগুলার টু হুইলার চালান। কথা বলছি রেনকোটের। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা রেনকোটকে নিয়ে। সেই রেনকোট যেগুলো একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা বর্ষাকালে এলেই পরে থাকি। তো সেই রেনকোটকে ঘিরে এরকম অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে যেগুলো কি না সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেনকোট আবিষ্কার কে করেছিলেন এবং সেটা কিভাবেই বা আবিষ্কার করা হয়েছিল সে প্রসঙ্গে কিন্তু একটা বেশ বড়সড় গল্প আছে। অ্যাকচুয়ালি চার্লস ম্যাকিনটশ নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি কিনা কাপড়ের ব্যবসা করতেন। তো তিনি একবার দেখলেন যে বর্ষাকালে ভারী ছাতাপত্র নিয়ে যেতে বইতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ, আর সেই সমস্যা কাটানোর জন্য তিনি একটি উপায় বাতলে দিলেন। তিনি রাবারের সঙ্গে কটন মিশিয়ে একটা অদ্ভুত কাপড় তৈরি করলেন এবং সেই কাপড় দিয়েই তৈরি হতে লাগলো রেনকোট। তো মিস্টার ম্যাকিনটশের নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বর্তমানে এই রেনকোটকে অনেকে ম্যাকিনটশ বলেও ডাকে। তাহলেই ভাবুন তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

অনেকেই মনে করেন যে রেইনকোট থাকলে আর ছাতার কোনো দরকারই নেই, অর্থাৎ রেইনকোট এবং ছাতা অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী। কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেইনকোটকে নিয়ে। তো এই রেইনকোট ব্যাপারটা, যার সঙ্গে থাকবে তিনি কোনো মতেই ছাতা ক্যারি করবেন না, এ কথাই সাধারণ মানুষ ভাবেন। কিন্তু অ্যাকচুয়ালি জানলে অবাক হয়ে যাবেন যে ছাতা আর রেইনকোট কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ এটা পরস্পরের সহযোগী। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে আপনি যদি ছাতার তলায় রেইনকোট পরে দাঁড়ান তাহলে আপনি বিন্দু মাত্র ভিজবেন না। কাজেই ছাতা এবং রেইনকোট এরা দুজন কিন্তু পরস্পরের সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই রেইনকোটকে নিয়েই। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেইনকোট কি শুধু বর্ষার জলই আটকায়? মানে জল আটকানোই কি রেইনকোটের একমাত্র কাজ? সেটা কিন্তু নয়, বুঝলেন তো। রেডিও বাংলানের ডট কমে শুনছে নিচ্ছে ডানামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেইনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে রেইনকোট বলতেই আমাদের মনে হয় যে জল থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য একটি কোট, অর্থাৎ একটি পোশাক। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে রেইনকোট কিন্তু শুধুমাত্র জল আটকায় না, তার সঙ্গে হাওয়াও আটকায়। এক বড় মাপের উইন্ড চিটার হচ্ছে এই রেইনকোট, কিন্তু তাকে এই ভূমিকার জন্য কেউ অ্যাসাইন করে না, কি দুঃখ ভাবুন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, যার উপরান্তে রেইনকোটকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

রেনকোট ঠিক কবে থেকে আমাদের জীবনের সঙ্গে আছে বলুন তো? শুনলে তাক লেগে যাবেন। অ্যাকচুয়ালি 1835 খ্রিস্টাব্দে চার্লস ম্যাকিন্টোশ প্রথম রেনকোট বানান, এবং তারই সঙ্গে একদম কিছুদিনের মধ্যেই রেনকোট গোটা বাজার ছেয়ে ফেলে, যা কিনা এখনও পর্যন্ত জারি আছে। আর 1835 খ্রিস্টাব্দে যে রেনকোটগুলো তৈরি হতো তাকে ম্যাকিন্টোশের নাম অনুসারে শর্ট ফর্মে ম্যাক বলে ডাকা হতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল রেনকোটকে নিয়ে। রেনকোটকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না প্রচণ্ড চমকপ্রদ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, যে এই রেনকোটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই রেনকোটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং অবশ্যই আড্ডা আছে, কথা আছে, তার সাথে সাথে ভালো গানও আছে। মন ভালো করার গানগুলো আজকেও কিন্তু আপনাকে শোনাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে থাকতে হবে এই আড্ডায় শেষ অবধি এবং রিকোয়েস্ট করতে হবে আপনার পছন্দের গানগুলো যেগুলো আমি শোনাতে পারি। তাই বেশ কথা না বলে আড্ডার দিকে এগোনো যাক। একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ফিরছি। আড্ডায় শুনছেন রেডিও বাঙালি .com, মন যখন নিরুদ্দেশ।

আমরা যারা ভালোবাসি ঘুরতে, তারা কিন্তু সবসময় কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করি, সেটা সমুদ্র হতে পারে, সেটা পাহাড় হতে পারে। আবার অনেক সময় এই সব কিছুর বাইরেও কিন্তু অনেক সময় এমন একটা জায়গা খুঁজে যেখানে নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে, সেটা অ্যামিউজমেন্ট পার্কও হতে পারে। তো অ্যামিউজমেন্ট পার্কের কথায় যখনই বলছি, তাহলে বলা যাক যে আমেরিকায় অবস্থিত ইন্ডিয়ানার একটি ওয়াটার পার্ক আছে, এবং সেখানে কী কী ধরনের ওয়াটার স্লাইড আছে এবং কিভাবে আপনি বিনোদনমূলক জিনিসপত্র খুঁজে পাবেন বা কতটা আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সবটা নিয়েই আজকের আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
7: Je veux entrer ta vie depuis longtemps. Sentez, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps.

রেডিও বাংলানেই .com-এ আজকে ইন্ডিয়ানা ওয়াটার পার্ক নিয়ে কথা বলছি। ঠিক ইন্ডিয়ানা ওয়াটার পার্ক বললে একটু ভুল হবে, জায়গাটার নাম হচ্ছে হলিডে ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, যেখানে রয়েছে নানান ধরনের ওয়াটার স্লাইড, রয়েছে ওয়াটার কোস্টার, রয়েছে অনেক অনেক রাইডস, এবং শুধুমাত্র ওয়াটার রাইডস ছাড়াও কিন্তু এমনি যে রোলার কোস্টার, এমনি যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সবথেকে বড় কথা, যেমন বাচ্চারা আনন্দ করতে পারবে চিলড্রেন্স পার্কে, তার সাথে সাথে বড়রাও কিন্তু এখানে উপভোগ করতে পারবে। তাছাড়াও একটা দুর্দান্ত জিনিস রয়েছে এই ওয়াটার পার্ক।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হলে যে ওয়ার্ল্ড ওয়াটার পার্কে রয়েছে বিশ্বের দুটি লংগেস্ট ওয়াটার কোস্টার, এবং অবশ্যই এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে, এবং তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে যেটা বলছিলাম। এবং তার সাথে সাথে যেটা মজার সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এমন কোনো ওয়াটার পার্কে গেলাম যেখানে গ্রুপরা মিলে একসাথে উঠতে পারলাম না, একটা রাইডসে ভেঙে ভেঙে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা ছজন যেতে পারেন, কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা চারজন যেতে পারেন, আবার যেখানে যেখানে দুজন যেতে পারেন সেরকমও কিছু রাইডস কিন্তু আছে। কিন্তু বাচ্চাদের জন্য বলা যেতে পারে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যেখানে আপনি আপনার সানডেটা দুর্দান্তভাবে কাটাতে পারেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা জল ভালোবাসে তাদের কাছে ওয়াটার পার্ক আলাদাই কিন্তু আনন্দের মাত্রা যোগ করে দেয়, কিন্তু যারা জল ভালোবাসে না তাদের কাছে এমনি রাইডসটা অনেক এক্সাইটেড। কিন্তু আমার মতো যারা যারা হচ্ছে রাইডস চড়তেই ভয় পায় তাদের জন্য একটা আলাদাই ব্যাপার। কিন্তু এরকম কি কখনো হয়েছে, মানে কোনো এম্বারেসিং মোমেন্ট যে রাইডস চড়তে চড়তে? আমার কিন্তু অনেকগুলো আছে, কিন্তু সেগুলো আজকের আড্ডায় না, একদিন নিশ্চয়ই এগুলো নিয়ে আড্ডা মারবো, কিন্তু আপনার এক্সাইটমেন্টের কথাটা অবশ্যই শুনে নেব। তার জন্য ফলো করতে হবে www.radiobangladesh.com। ভালো থাকবেন, আবার কথা হচ্ছে ঠিক এখানে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এই কারণেই আমাদের মনের মধ্যে এমন কিছু কিছু কথা থাকে যে কথাগুলো হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই সেই কথাগুলোকে গুরুত্ব দিই না। হয়তো ছোট কথা, কিন্তু মনে হয় বেকার, এরকম কথার কোনো মানে হয় না। কিন্তু এই মানে না হওয়া কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল গভীরতা। একটা শব্দ যদি আপনাদের বলি যে কিছু নেই, অনেকেই আছেন এই কিছু নেই যখন আপনি বলবেন আরে ওখানে কিছু নেই, যাওয়ার দরকার নেই, তখনই কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। কিছু নেই মানেই কিছু তো আছে, তাহলে কেন কিছু নেই সেটাকে ভাবতে হবে। এই যে কিছু নেই মানেই কিছু আছে, সেটাই আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ও অতটা ভালো নয়, কেন ভালো নয়, এতবার কেন কথাটা বলা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা ব্যাপার আছে। ভালো নয় নাকি ও ভালো বলেই ভালো নয় ভাবা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, আমাদের আড্ডা আজকের এই নিয়ে, কিছু নেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে রেডিও বাংলা নেট ডট কমে। শুনতে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাকটুয়ে ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে কিছু নেই নিয়ে। তো দেখবেন আমাদের চোখে হঠাৎ করে অজান্তে কখনো কিছু পড়লে আমরা কিন্তু খুব, কেউ আছে খুব তীক্ষ্ণভাবে দেখা যায় ব্যাপারটাকে, পর্যবেক্ষণ করতে হয় ভালো করে চোখটাকে দেখে, তারপর বলে না কিছু নেই, কিন্তু তারপরেও কড়কড় করছে বা জল পড়ছে বা যে এই ব্যাপারটার মধ্যে আছে যার মনে হচ্ছে হ্যাঁ সত্যি কিছু আছে, সে কিন্তু বারবার না কিছু আছে। হালকা যদি চোখের কোথাও একটা ছোট্ট, যদি ওই আমাদের মাথার চুল বা এরকম কিছু আটকে থাকে, তাতেও কিন্তু চোখ কড়কড় করে, লাল হয়ে যায়, জল পড়ে এবং অস্বস্তি একটা ফিল হয়। কিছু নেই মানে এক চান্সে দেখে অনেকেই ভাবে না তো কিছু নেই, কিন্তু কিছু তো আছে যার জন্য আমার চোখটা কড়কড় করছে। তার মানে কোথাও না কোথাও এই কিছু না থাকা ব্যাপারটার মধ্যেই কিন্তু অনেক বড় করে কিছু থাকে। আর সেটাই আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি না, অনেক সময় এড়িয়ে যাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব পর্যবেক্ষণ করে। এখন গান দেখুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো ভালোবাসা কখন হয় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের, কেউ কিন্তু বুঝতে পারে না। বারবারই সে নিজেকে তাই বলে, তোর কিছু নেই, ওর সঙ্গে আমার কিছু নেই। কিন্তু কোথাও সে কোথাও আঘাত দিলে বা সে কোথাও দূরে চলে গেলে মনের ভেতরটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়, সেই অনুভূতিটাই কিন্তু কিছু আছে। তাহলে কেন এর প্রতি আমার এই ব্যাপারটা তৈরি হচ্ছে, কেন দূরে চলে যাচ্ছে বলে আমার এত কষ্ট হচ্ছে, তার মানে আমি কোথাও না কোথাও এক মুহূর্ত হলে ওকে ভালোবেসে ফেলেছি। তার মানে বুঝতেই পারছেন, কিছু নেই মানেই কিছু আছে। মনে মনে নিজেকে হয়তো সান্ত্বনা দিচ্ছি, না না ওরকম নয়, ও ঠিক আছে, ওরা হতেই পারে, কেউ দূরে চলে গেলে এরকম ব্যাপারটা হয়। কিন্তু কেন হয় ভাই, এতটা তো বেশি হয় না, হওয়ার একটা লিমিট থাকে। কিন্তু এই লিমিট যখন ক্রস করে যায় তখনই মাথায় চিন্তাটা ঘোরে, তার মানে কি সত্যি প্রেমে পড়লাম ওর ভালোবেসে ফেললাম, ব্যাপারটাই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না? তার মানে কিছু আছে বস, কিছু অবশ্যই আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com।

লুকিয়ে লুকিয়ে অনেকেই অনেক মজা করেন, আর সেই মজাগুলো আমরা অনেকেই ধরতে পারি না। হয়তো লুকিয়ে নেপথ্যে কিছু এনে দাঁড় করিয়ে রেখেছিয়েছেন, আমরা জানতে পারছি না। তাহলে কী হলো, তুমি এত লুকোচ্ছ কেন, কী আছে তোমার হাতে? কিছু নেই, না না কিছু নেই। এই যে ব্যাপারটা, এর মধ্যেই কিন্তু কিছু আছে। হ্যাঁ, গান মুসাফিরের আড্ডা জমে উঠেছে কিছু না থাকাটাকে ব্যাপারকে কেন্দ্র করে। তো আজকের এই প্রথম থেকে যখন শোটা এগিয়ে নিয়ে চলছিলাম, বা কিছু নেই মানে কী নেই ভাই, কিছু তো আছেই, এই কিছু আছের এক একটা করে পর্দা সরছে, তাই না? এর আগে ভালোবাসার কথা বললাম, এবার যেটা বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এবং সেই কিছু না থাকের মধ্যে 50 বছরের একটা সম্পর্ক, তাদের জীবনের এই মুহূর্তে দাঁড়ানো বিবাহিত জীবন 50 বছরে পরিপূর্ণ হলো। তো সেই দিন একজন দম্পতি তাদের 75 বছরের বয়স আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যখন 50 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করে, তখন ভক্তলোক যখন বাইরে থেকে এসে নেপথ্যে পিছনে একটি সুন্দর গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন বলে, কী ব্যাপার, তুমি এরকম লুকোচ্ছ কেন, কী আছে হাতে? না কিছু নেই। না কিছু নেই তো হতে পারে না, কিছু নিশ্চয়ই আছে। তখন সে সেই গোলাপটি বার করে বলল, শুভ বিবাহ বার্ষিকী। তার মানে ভাবুন তো, কিছু না থাকার গভীরতা কত বেশি। লড়াই এভাবেই জারি থাকে, তাই কিছু নেই নয়, কিছু আছেই, এটাই ভাবতে হবে। আর সেইভাবেই সম্পর্কগুলো এগিয়ে চলে, দূরত্ব পিছু হাঁটে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে কিছু নেই এর কথা নিয়ে। তো সত্যি আমরা এই যে বন্য প্রাণীদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি, আবদ্ধ হই, তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, কি সেখানেও কি বলা চায় কিছু নেই? আছে তো, অবশ্যই আছে, যত্ন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তবেই না আপনার এই পোষ্যগুলো আপনাকে বারবার করে বিরক্ত করে, আপনাকে ভালোবাসে, আপনার সামনে এসে ল্যাচ নাড়ে বা আপনাকে জানান দেয় যে ওই আপনার প্রিয় বন্ধু। তো এভাবেই তো একটা কিছু না থাকার মধ্যে এগোতে এগোতে এগোতে কিছু থাকার একটা সম্পর্ক তৈরি হয়, আর এটাই তো জীবন। সম্পর্ক তো মায়ার মতো বেঁধে থাকে, তৈরি হয় হঠাৎ, আর এই হঠাৎ তৈরি হওয়া সম্পর্কগুলো এবং ভাবনাগুলো আগামী দিনে একটা বড় জীবনের ইঙ্গিত দেয়, সম্পর্কের ইঙ্গিত দেয়। তাই কিছু নেই নয়, এই কিছু না থাকার মধ্যে সবসময় জানবেন কিছু না কিছু আছে, আর এই কিছু না কিছু থাকাকে নিয়েই আমাদের ভালো থাকার একটা অধ্যায় শুরু হয় এবং শেষ হওয়াটা কিন্তু আপনার হাতে। আপনি যদি বুঝতে না পারেন কিছু নেই মানে কিছু নেই সত্যি, তাহলে কিন্তু ভুল, আপনি হেরে গেলেন, কিছু সত্যিই থাকবে। সন্ধান করুন, বা এখন যদি সেরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, তবে আমি ডেফিনেটলি বলছি একটু চোখ কান খোলা রাখুন, কিছু পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই চলতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

সত্যি পুজোয় কেমন সাজবো সেটা বোধ হয় কোনো বছরের পুজোর শেষ থেকেই আমাদের প্ল্যানিংটা শুরু হয়ে যায়। কারণ বাঙালির কাছে পুজো মানে আবেগ, পুজো মানে দারুণ এক্সাইটিং কিছু ব্যাপার এবং পুজোয় জমিয়ে সাজের জিনিস কেনা। তো আমার এরকম প্রচুর গল্প আছে সাজ কথা, আমার পুজোর সাজের কথা নিয়ে আপনার সঙ্গে আমি আড্ডা দেব আজকের এই ঘন্টায়। আপনারও নিশ্চয়ই পুজোর সাজ নিয়ে প্রচুর গল্প আছে। +447503965712 এই নাম্বারে চটপট আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ রেডিও বাংলানিউজ। আপনি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে চটপট গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন। আজকে কথা হচ্ছে সাজ নিয়ে, পুজোর সাজ কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি সাজতে বেশ ভালোবাসতাম, মানে এখন আমি সাজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় যখন শপিং করা শেষ হয়ে যেত, মানে জামা কাপড়, তো তখন প্রচুর লোকজন রিলেটিভস দিত, নিজেও কিনতে যেতাম বাবা মায়ের সঙ্গে। যখন ওই পুজোর শপিংটা শেষ হয়ে যেত তখন শুরু হতো সাজের জিনিসের শপিং করা। আমি একটা কাগজে লিস্ট করতাম আমার এই এই জিনিসগুলো সাজের, সেগুলো আমার লাগবে পুজোর সময়। সেটা ছোটোখাটো যে কোনো জিনিস, মানে একটা লম্বা লিস্ট হতো সেটা। তো আমি সেই লিস্টটা বাবাকে দিতাম, বাবা কাজের ফাঁকে কোনো একটা দিন সেই লিস্ট মিলিয়ে জিনিসগুলো আমাকে এনে দিতেন। এবং লিস্টে কিছু কিছু জিনিস যখন মিস হয়ে যেত বা কোনো জিনিসটা পেতেন না, সেইগুলো নিয়ে আবার একটা লিস্ট হতো। এই করে আমার সাজের লিস্টগুলো অনুযায়ী বাবা সব সাজের জিনিসগুলো আমাকে এনে দিতেন। আমার ফ্যাশন আইকন যদি বলা হয়, ছোটোবেলা থেকে আমার ফ্যাশন আইকন আমার বাবা। সো এটাই ছিল আমার পুজোর গল্প। আরও সাজ কথা নিয়ে গল্প আছে, কিন্তু আপনার গল্পটাও তো আমার সাথে শেয়ার করতে হবে। +7475039657712 শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, সাজ কথা, পুজোর সাজ কথা, এখন তো মানে অনেক রকম সাজের ভ্যারাইটি হয়েছে, কিন্তু ছোটোবেলায় সিঙ্গার পাওয়া যেত, বিভিন্ন কালারের সিঙ্গার পাওয়া যেত, সেটা কেনার প্রতি আমার একটা দারুণ ফ্যাসিনেশন ছিল। মানে সিঙ্গারদের টিপ পরবো, মানে ওই টিপের প্রতি যে একটা আলাদা প্যাশন ছিল না আমার, মানে বিভিন্নভাবে মানে সিঙ্গারের বক্সের পিছনে অনেক রকম ডিজাইন থাকতো, সেই অনুযায়ী টিপ পরবো বা ইউনিক কোনো ডিজাইন যদি থাকে, তো ওইটার প্রতি না একটা আলাদা আমার প্রেম ছিল। এখন হয়তো সিঙ্গার খুব একটা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এখন খুব রেয়ার সেটা লোকে ইউজ করে, বা টিপের টিপ এখনও আমরা পরি, কিন্তু টিপ পরার ধরনটা, সেই তখন যে ট্রেন্ডটা ছিল সিঙ্গার দিয়ে টিপ পরা, সেটা খানিকটা কমে গেছে। এরকম অনেক গল্প করব, অনেক আড্ডা দেবো, তার আগে গানও তো শুনে নেবো। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালেন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পুজোর সাজ, পুজোর সাজ মানে তো দারুণ স্পেশাল একটা ব্যাপার, মানে সেটা যেন মা দুর্গার সাজটা দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। ডাকের সাজ, তারপরে বিভিন্ন গয়না দিয়ে মায়ের যে সাজ, সেটা দেখলে না একটা অদ্ভুত শান্তি আসে। মানে মায়ের দু চোখের দিকে তাকিয়ে থাকলে একটা মনের মধ্যে একটা দারুণ পরিতৃপ্তি হয়। আর আমার সবথেকে প্রিয় ডাকের সাজ, মানে মাকে যখন ডাকের সাজ দিয়ে সাজানো হয় সেটা দেখতে কি ভারী অদ্ভুত সুন্দর লাগে সত্যি। মানে পুজোটা মানে একটা অন্যরকম অনুভূতি আমাদের কাছে, সকলের কাছেই। আর মায়ের সাজ নিয়ে তো মানে বলার কিছু থাকে না, মানে সব রকম, মানে যিনি যেইভাবেই মাকে সাজান না কেন সবটাই যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

সুতরাং গানের বিরতির পর আপনি শুনছেন নানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আর একটা বিশেষ সাজের কথা আমি বলি, তখন না ক্লাস থ্রি কি ফোর এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি অষ্টমীর দিন আমার দিদানের হলুদ লাল বেনারসি পরেছিলাম এবং সেই বেনারসি পরে আমি যখন প্যান্ডেলে গেছি সবাই আমাকে বলছিলেন ছোট্ট দুর্গা ঠাকুর। সেই কমপ্লিমেন্টটা আমার আজও ভীষণ স্পেশাল লাগে, মানে এতটাই সুন্দর লাগে। এবং সাজের ছবিও আছে আমার কাছে, ছোটোবেলার সাজটা সত্যি অন্যরকম থাকে, মানে ওই দিদানের স্পেশাল বেনারসিটা পরেছিলাম এবং প্রত্যেকটা মানুষ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন ছোট্ট দুর্গা। সেটা শুনতে সত্যিই খুব ভালো লেগেছিল এবং আজ থেকে প্রায় 3 বছর আগে সেই শাড়িটা আমি আবার রিপিট করে পরি এবং তখনও একজন বাচ্চা এসেছিলেন, আমাদের বাড়িতে পুজো হয়, পুজোর সময় একজন বাচ্চা এসেছিলেন অঞ্জলি দিতে এবং সে এসে আমাকে বলেছিলেন যে দিদি তোমাকে না দুর্গা ঠাকুরের মতো লাগছে। আমি বুঝতে পারি না ওই শাড়িটার মধ্যে কিছু ব্যাপার আছে না, ওই শাড়িটার মধ্যে যখন আমি যাপন করি তখন আমার অন্যরকম লাগে, সেটা আমি সত্যি জানি না। এই শাড়ির গল্প, এই সাজটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। পুজো সবার খুব ভালো কাটুক, পুজোর সবাই ভীষণ ভালো করে পুজোয় সাজুন, আনন্দ করুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলা নেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এমনই এক শহরের গল্প শুনব, কারণ সেখানকার মানুষরা সবসময় হাসি খুশি থাকেন, কারণ সেখানে এমনই আইন যে গোমরা মুখ করে থাকা একদম চলবে না, তাই রামগরুরের ছানা হতে চাইলেও হওয়া যাবে না। আর সেই শহরের গল্প নিয়ে থাকব, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলারে .com, মন যখন নিরুদ্দেশ।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এমন এক শহর যেখানে সুকুমার রায়ের 21 আইনের কোনো জায়গা নেই, এমনকি তার সেই রামগুরুরের ছানারাও সেখানে থাকতে পারবেন না। কারণ এই শহরে থাকতে হলে হাসতে হবেই, আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই শহরের কথা বলছি সেই শহরের নাম জাপানের ইয়ামগাতা, আর সেখানেই রয়েছে এমন এক আইন। কারণ এই শহরে থাকতে গেলে হাসতে হবে, আর এটা কোনো পরামর্শ নয়, এটা একেবারে দস্তুর মতো নির্দেশ। সদ্য সেখানে এক আইন প্রণয়ন করা হয়েছে, আর সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। আর মানুষের হাসিকেও যে এইরকম আইনের আওতায় আনা যায় সেটা বোধহয় বিশ্বে প্রথম এই শহরই দেখালো। তবে এটা কোনো ফতোয়া নয়, বরং শহরবাসীর যাতে মানসিক উপকার হয় সেই চিন্তা করেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেখানকার বিশেষজ্ঞরা নিয়েছেন। আর এমনই এক শহর এই জাপানের ইয়ামগাতায় এই যে হাসির কথা বা হাসির এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব গল্প থাকবে আমাদের আজকের পপকর্নে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের জীবনে হাসির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন হাসাটা কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। আর সেই কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা শহরবাসীর উপকারের কথা চিন্তা করে এমন এক পদক্ষেপ নিয়েছেন, আর সেটা জাপানের ইয়ামগাতায়। সেখানে এক আইন প্রণয়ন হয়েছে যে সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা বোধহয় বিশ্বের প্রথম কোনো এক শহর যেটা বোধহয় দেখালো যে কিভাবে হাসিকেও আইনের আওতায় আনা যায়। আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে হাসিকে এতটা গুরুত্ব দিয়েছে ইয়ামগাতার প্রশাসন, এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। আর প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসেবে পালন করতে হবে ইয়ামগাতার বাসিন্দাদের। এমনকি সেখানকার প্রশাসন শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও জানিয়ে দিয়েছেন যে কর্মস্থলে যেন হাসির একটা পরিবেশ বজায় থাকে, যাতে কর্মীরা সকলে যেন হাসতে পারেন। আর এটা নিশ্চিত করতে হবে সেই প্রতিষ্ঠানের কর্তাদেরই। এমনভাবেই হাসিকে যে একটা গুরুত্ব দিতে হবে আমাদের জীবনে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই আইনের মাধ্যমে। আমাদের এই আজকের এই আড্ডাটা জারি থাকবে, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক শহরের গল্প করছি যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। শুনলে অবাক লাগলেও এমনই এক আইন প্রণয়ন করেছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার প্রশাসন হাসির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে, আসলে মানুষের জীবনে হাসিটা প্রতিদিনই ভীষণভাবে প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। আর সেই জন্যই সেখানকার যে বিশেষজ্ঞরা, তারা এইরকম একটা আইনের কথা তারা ভেবেছেন, বা তারা হাসিকে গুরুত্ব দিয়ে তারা সত্যি সত্যি ভালো থাকার পথ দেখাচ্ছেন। কম হাসি মানুষের জীবনে নানা ধরনের সমস্যা ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই, আর সেই জন্য হাসির মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটাই দেখালো ইয়ামগাতা। আর এটার জন্য হয়তো ভবিষ্যতে পথ দেখাতে পারে বিশ্বের অন্য শহরগুলিকেও। আর হাসি সত্যি কিন্তু আমাদের জীবন থেকে কেমন ভাবে যেন হারিয়ে যাচ্ছে, তাই অনেকেই আমরা দেখেছি যে কিভাবে লাফিং ক্লাবে অনেকে যান এবং সেখানে নানা রকম ভাবে তারা হেসে নিজেদের ভালো রাখার চেষ্টা করেন। প্রতিদিন আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট ভালো মন্দ মিশেই তো আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়। সেখান থেকে যদি আমরা একটু একটু করে আমাদের হাসির উপাদানগুলোকে আমরা খুঁজে নিতে পারি, তাহলে সত্যিই আমরা ভালো থাকতে পারি। চলুন এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে শুনে নিই পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক শহরকে নিয়ে যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের হাসতেই হবে, গোমরা মুখে থাকা একদম চলবে না। এমনটাই আইন প্রণয়ন করা হয়েছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার শহরে বসবাসকারী মানুষজনের ভালো থাকার উপায় হিসেবেই এমন আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে থাকতে হলে বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। সুতরাং রামগরুড়ের ছানা হয়ে যারা থাকবেন ভাবছেন তাদের কিন্তু কোনো জায়গা নেই এই ইয়ামগাতায়। ভালো থাকার অঙ্গীকার, ভালো থাকবো আমরা। ছোট্ট ছোট্ট আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা যে হাসির উপাদানগুলো, সেগুলোকে আমরা উপভোগ করব, হাসবো, ভালো থাকবো। অন্যকেও, অন্যের মুখেও যাতে হাসি ফুটে ওঠে সেরকম কাজও আমরা করব। এই কথা বলে শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে গেছে বাসের টিকিট,
0: হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে গেছে বাসের টিকিট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে

আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

아저씨 노래를 걸어봐 번도 버린 시버트를 전역한

বর্ষার দিনে সব থেকে বেশি উপকারী বন্ধু হলো ছাতা, কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একজন উপকারী বন্ধু আছে, যাকে ছাড়াও বর্ষাকালে আমাদের একদম চলবে না, স্পেশালি সেই সমস্ত মানুষজনদের যারা কিনা রেগুলার টু হুইলার চালান। কথা বলছি রেনকোটের। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা রেনকোটকে নিয়ে, সেই রেনকোট যেগুলো একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা বর্ষাকালে এলেই পরে থাকি। তো সেই রেনকোটকে ঘিরে এরকম অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে যেগুলো কি না সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেনকোট আবিষ্কার কে করেছিলেন এবং সেটা কীভাবেই বা আবিষ্কার করা হয়েছিল সে প্রসঙ্গে কিন্তু একটা বেশ বড়সড় গল্প আছে। অ্যাকচুয়ালি চার্লস ম্যাকিনটস নামে এক ভদ্রলোক ছিলেন যিনি কিনা কাপড়ের ব্যবসা করতেন। তো তিনি একবার দেখলেন যে বর্ষাকালে ভারী ছাতাপত্র নিয়ে যেতে বইতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ, আর সেই সমস্যা কাটানোর জন্য তিনি একটি উপায় বাতলে দিলেন। তিনি রাবারের সঙ্গে কটন মিশিয়ে একটা অদ্ভুত কাপড় তৈরি করলেন এবং সেই কাপড় দিয়েই তৈরি হতে লাগলো রেনকোট। তো মিস্টার ম্যাকিনটসের নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বর্তমানে এই রেনকোটকে অনেকে ম্যাকিনটস বলেও ডাকে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

অনেকেই মনে করেন যে রেনকোট থাকলে আর ছাতার কোনো দরকারই নেই, অর্থাৎ রেনকোট এবং ছাতা অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী। কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো এই রেনকোট ব্যাপারটা, যার সঙ্গে থাকবে তিনি কোনো মতেই ছাতা ক্যারি করবেন না, এ কথাই সাধারণ মানুষ ভাবেন। কিন্তু অ্যাকচুয়ালি জানলে অবাক হয়ে যাবেন যে ছাতা আর রেনকোট কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ এটা পরস্পরের সহযোগী। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে আপনি যদি ছাতার তলায় রেনকোট পরে দাঁড়ান তাহলে আপনি বিন্দু মাত্র ভিজবেন না। কাজেই ছাতা এবং রেনকোট এরা দুজন কিন্তু পরস্পরের সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই রেনকোটকে নিয়েই। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আছে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।

0: if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেইনকোট কি শুধু বর্ষা জলই আটকায়? মানে জল আটকানোই কি রেইনকোটের একমাত্র কাজ? সেটা কিন্তু নয়, বুঝলেন তো। রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেইনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে রেইনকোট বলতেই আমাদের মনে হয় যে জল থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য একটি কোট, অর্থাৎ একটি পোশাক। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে রেইনকোট কিন্তু শুধুমাত্র জল আটকায় না, তার সঙ্গে হাওয়াও আটকায়। এক বড় মাপের উইন্ড চিটার হচ্ছে এই রেইনকোট, কিন্তু তাকে এই ভূমিকার জন্য কেউ অ্যাসাইন করে না, কি দুঃখ ভাবুন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, যার উপরান্তে রেইনকোটকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

রেইনকোট ঠিক কবে থেকে আমাদের জীবনের সঙ্গে আছে বলুন তো? শুনলে তাক লেগে যাবেন। অ্যাকচুয়ালি 1835 খ্রিস্টাব্দে চার্লস ম্যাকিন্টোশ প্রথম রেইনকোট বানান, এবং তারই সঙ্গে একদম কিছুদিনের মধ্যেই রেইনকোট গোটা বাজার ছেয়ে ফেলে, যা কিনা এখনও পর্যন্ত জারি আছে। আর 1835 খ্রিস্টাব্দে যে রেইনকোটগুলো তৈরি হতো তাকে ম্যাকিন্টোশের নাম অনুসারে শর্ট ফর্মে ম্যাক বলে ডাকা হতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল রেইনকোটকে নিয়ে। রেইনকোটকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না প্রচণ্ড চমকপ্রদ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, যে এই রেইনকোটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই রেইনকোটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং অবশ্যই আড্ডা আছে, কথা আছে, তার সাথে সাথে ভালো গানও আছে। মন ভালো করার গানগুলো আজকেও কিন্তু আপনাকে শোনাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে থাকতে হবে এই আড্ডায় শেষ অবধি এবং রিকোয়েস্ট করতে হবে আপনার পছন্দের গানগুলো যেগুলো আমি শোনাতে পারি। তাই বেশ কথা না বলে আড্ডার দিকে এগোনো যাক। একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.com মন যখন নিরুদ্দেশ।

আমরা যারা ভালোবাসি ঘুরতে, তারা কিন্তু সবসময় কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করি, সেটা সমুদ্র হতে পারে, সেটা পাহাড় হতে পারে। আবার অনেক সময় এই সব কিছুর বাইরেও কিন্তু অনেক সময় এমন একটা জায়গা খুঁজে যেখানে নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে, সেটা অ্যামিউজমেন্ট পার্কও হতে পারে। তো অ্যামিউজমেন্ট পার্কের কথায় যখনই বলছি, তাহলে বলা যাক যে আমেরিকায় অবস্থিত ইন্ডিয়ানার একটি ওয়াটার পার্ক আছে, এবং সেখানে কী কী ধরনের ওয়াটার স্লাইড আছে এবং কীভাবে আপনি বিনোদনমূলক জিনিসপত্র খুঁজে পাবেন বা কতটা আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সবটা নিয়েই আজকের আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
7: Je veux entrer ta vie depuis longtemps. Santé, écoutez mon chanson. Je veux entrer ta vie depuis longtemps.

রেডিও বাংলা নেই ডট কমে আজকে ইন্ডিয়ানা ওয়াটার পার্ক নিয়ে কথা বলছি। ঠিক ইন্ডিয়ানা ওয়াটার পার্ক বললে একটু ভুল হবে, জায়গাটার নাম হচ্ছে হলিডে ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, যেখানে রয়েছে নানান ধরনের ওয়াটার স্লাইড, রয়েছে ওয়াটার কোস্টার, রয়েছে অনেক অনেক রাইডস, এবং শুধুমাত্র ওয়াটার রাইডস ছাড়াও কিন্তু এমনি যে রোলার কোস্টার, এমনি যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সবথেকে বড় কথা, যেমন বাচ্চারা আনন্দ করতে পারবে এই চিলড্রেন্স পার্কে, তার সাথে সাথে বড়রাও কিন্তু এখানে উপভোগ করতে পারবে। তাছাড়াও একটা দুর্দান্ত জিনিস রয়েছে এই ওয়াটার পার্ক।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হলিডে ওয়ার্ল্ড ওয়াটার পার্কে রয়েছে বিশ্বের দুটি লংগেস্ট ওয়াটার কোস্টার, এবং অবশ্যই এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে, এবং তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে যেটা বলছিলাম। এবং তার সাথে সাথে যেটা মজার সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এমন কোনো ওয়াটার পার্কে গেলাম যেখানে গ্রুপরা মিলে একসাথে উঠতে পারলাম না, একটা রাইডসে ভেঙে ভেঙে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা ছজন যেতে পারেন, কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা চারজন যেতে পারেন, আবার যেখানে যেখানে দুজন যেতে পারেন সেরকমও কিছু রাইডস কিন্তু আছে। কিন্তু বাচ্চাদের জন্য বলা যেতে পারে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যেখানে আপনি আপনার সানডেটা দুর্দান্তভাবে কাটাতে পারেন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা জল ভালোবাসে তাদের কাছে ওয়াটার পার্ক আলাদাই কিন্তু আনন্দের মাত্রা যোগ করে দেয়, কিন্তু যারা জল ভালোবাসে না তাদের কাছে এমনি রাইডসটা অনেক এক্সাইটেড। কিন্তু আমার মতো যারা হচ্ছে রাইডস চড়তেই ভয় পায় তাদের জন্য একটা আলাদাই ব্যাপার। কিন্তু এরকম কি কখনো হয়েছে, মানে কোনো এম্বারেসিং মোমেন্ট যে রাইডস চড়তে চড়তে? আমার কিন্তু অনেকগুলো আছে, কিন্তু সেগুলো আজকের আড্ডায় না, একদিন নিশ্চয়ই এগুলো নিয়ে আড্ডা মারবো, কিন্তু আপনার এক্সাইটমেন্টের কথাটা অবশ্যই শুনে নেব। তার জন্য ফলো করতে হবে www.radiobangladesh.com। ভালো থাকবেন, আবার কথা হচ্ছে ঠিক এখানে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আটাটা স্পেশালি একটু অন্যরকম, এই কারণেই আমাদের মনের মধ্যে এমন কিছু কিছু কথা থাকে যে কথাগুলো হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই সেই কথাগুলোকে গুরুত্ব দিই না। হয়তো ছোট কথা, কিন্তু মনে হয় বেকার, এরকম কথার কোনো মানে হয় না। কিন্তু এই মানে না হওয়া কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল গভীরতা। একটা শব্দ যদি আপনাদের বলি যে কিছু নেই, অনেকেই আছেন এই কিছু নেই যখন আপনি বলবেন আরে ওখানে কিছু নেই, যাওয়ার দরকার নেই, তখনই কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। কিছু নেই মানেই কিছু তো আছে, তাহলে কেন কিছু নেই সেটাকে ভাবতে হবে। এই যে কিছু নেই মানেই কিছু আছে, সেটাই আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ও অতটা ভালো নয়, কেন ভালো নয়, এতবার কেন কথাটা বলা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা ব্যাপার আছে। ভালো নয় নাকি ও ভালো বলেই ভালো নয় ভাবা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। আমাদের আড্ডা আজকের এই নিয়ে, কিছু নেই, সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে রেডিও বাংলা নেট ডট কমে। শুনতে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাকটুয়ে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে আছি আমি শৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে কিছু নেই নিয়ে। তো দেখবেন আমাদের চোখে হঠাৎ করে অজান্তে কখনো কিছু পড়লে আমরা কিন্তু খুব, কেউ আছে খুব তীক্ষ্ণভাবে দেখা যায় ব্যাপারটাকে, পর্যবেক্ষণ করতে হয় ভালো করে চোখটাকে দেখে, তারপর বলে না কিছু নেই, কিন্তু তারপরেও কড়কড় করছে বা জল পড়ছে বা যে এই ব্যাপারটার মধ্যে আছে যার মনে হচ্ছে হ্যাঁ সত্যি কিছু আছে, সে কিন্তু বারবার না কিছু আছে। হালকা যদি চোখের কোথাও একটা ছোট্ট, যদি ওই আমাদের মাথার চুল বা এরকম কিছু আটকে থাকে, তাতেও কিন্তু চোখ কড়কড় করে, লাল হয়ে যায়, জল পড়ে এবং অস্বস্তি একটা ফিল হয়। কিছু নেই মানে এক চান্সে দেখে অনেকেই ভাবে না তো কিছু নেই, কিন্তু কিছু তো আছে যার জন্য আমার চোখটা কড়কড় করছে। তার মানে কোথাও না কোথাও এই কিছু না থাকা ব্যাপারটার মধ্যেই কিন্তু অনেক বড় করে কিছু থাকে, আর সেটাই আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি না, অনেক সময় এড়িয়ে যাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব পর্যবেক্ষণ করে। এখন গান 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো ভালোবাসা কখন হয় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কেউ কিন্তু বুঝতে পারে না। বারবারই সে নিজেকে তাই বলে, তোর কিছু নেই, ওর সঙ্গে আমার কিছু নেই। কিন্তু কোথাও সে কোথাও আঘাত দিলে বা সে কোথাও দূরে চলে গেলে মনের ভেতরটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়, সেই অনুভূতিটাই কিন্তু কিছু আছে। তাহলে কেন এর প্রতি আমার এই ব্যাপারটা তৈরি হচ্ছে, কেন দূরে চলে যাচ্ছে বলে আমার এত কষ্ট হচ্ছে? তার মানে আমি কোথাও না কোথাও এক মুহূর্ত হলে ওকে ভালোবেসে ফেলেছি। তার মানে বুঝতেই পারছেন, কিছু নেই মানেই কিছু আছে। মনে মনে নিজেকে হয়তো সান্ত্বনা দিচ্ছি, না না ওরকম নয়, ও ঠিক আছে, ওরা হতেই পারে, কেউ দূরে চলে গেলে এরকম ব্যাপারটা হয়। কিন্তু কেন হয় ভাই, এতটা তো বেশি হয় না, হওয়ার একটা লিমিট থাকে। কিন্তু এই লিমিট যখন ক্রস করে যায় তখনই মাথায় চিন্তাটা ঘোরে, তার মানে কি সত্যি প্রেমে পড়লাম ওর ভালোবেসে ফেললাম, ব্যাপারটাই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না? তার মানে কিছু আছে বস, কিছু অবশ্যই আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com।

লুকিয়ে লুকিয়ে অনেকেই অনেক মজা করেন, আর সেই মজাগুলো আমরা অনেকেই ধরতে পারি না। হয়তো লুকিয়ে নেপথ্যে কিছু এনে দাঁড় করিয়ে রেখেছিয়েছেন, আমরা জানতে পারছি না। তাহলে কী হলো, তুমি এত লুকোচ্ছ কেন, কী আছে তোমার হাতে? কিছু নেই, না না কিছু নেই। এই যে ব্যাপারটা, এর মধ্যেই কিন্তু কিছু আছে। হ্যাঁ, গান মুসাবির আটটা জমে উঠেছে কিছু না থাকাটাকে ব্যাপারকে কেন্দ্র করে। তো আজকের এই প্রথম থেকে যখন শোটা এগিয়ে নিয়ে চলছিলাম, বা কিছু নেই মানে কী নেই ভাই, কিছু তো আছেই, এই কিছু আছের এক একটা করে পর্দা সরছে, তাই না? এর আগে ভালোবাসার কথা বললাম, এবার যেটা বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এবং সেই কিছু না থাকের মধ্যে 50 বছরের একটা সম্পর্ক, তাদের জীবনের এই মুহূর্তে দাঁড়ানো বিবাহিত জীবন 50 বছরে পরিপূর্ণ হলো। তো সেই দিন একজন দম্পতি তাদের 75 বছরের বয়স আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যখন 50 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করে, তখন ভদ্রলোক যখন বাইরে থেকে এসে নেপথ্যে পিছনে একটি সুন্দর গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন কী ব্যাপার, তুমি এরকম লুকোচ্ছ কেন, কী আছে হাতে? না কিছু নেই। না কিছু নেই তো হতে পারে না, কিছু নিশ্চয়ই আছে। তখন সে সেই গোলাপটি বার করে বলল, শুভ বিবাহ বার্ষিকী। তার মানে ভাবুন তো, কিছু না থাকার গভীরতা কত বেশি। লড়াই এভাবেই জারি থাকে, তাই কিছু নেই নয়, কিছু আছেই, এটাই ভাবতে হবে। আর সেইভাবেই সম্পর্কগুলো এগিয়ে চলে, দূরত্ব পিছু হাঁটে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে কিছু নেই এর কথা নিয়ে। তো সত্যি আমরা এই যে বন্য প্রাণীদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি, আবদ্ধ হই, তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, কি সেখানেও কি বলা চায় কিছু নেই? আছে তো, অবশ্যই আছে, যত্ন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তবেই না আপনার এই পোষ্যগুলো আপনাকে বারবার করে বিরক্ত করে, আপনাকে ভালোবাসে, আপনার সামনে এসে ল্যাচ নাড়ে বা আপনাকে জানান দেয় যে ওই আপনার প্রিয় বন্ধু। তো এভাবেই তো একটা কিছু না থাকার মধ্যে এগোতে এগোতে এগোতে কিছু থাকার একটা সম্পর্ক তৈরি হয়। আর এটাই তো জীবন, সম্পর্ক তো মায়ার মতো বেঁধে থাকে, তৈরি হয় হঠাৎ। আর এই হঠাৎ তৈরি হওয়া সম্পর্কগুলো এবং ভাবনাগুলো আগামী দিনে একটা বড় জীবনের ইঙ্গিত দেয়, সম্পর্কের ইঙ্গিত দেয়। তাই কিছু নেই নয়, এই কিছু না থাকার মধ্যে সবসময় জানবেন কিছু না কিছু আছে। আর এই কিছু না কিছু থাকাকে নিয়েই আমাদের ভালো থাকার একটা অধ্যায় শুরু হয় এবং শেষ হওয়াটা কিন্তু আপনার হাতে। আপনি যদি বুঝতে না পারেন কিছু নেই মানে কিছু নেই সত্যি, তাহলে কিন্তু ভুল, আপনি হেরে গেলেন। কিছু সত্যিই থাকবে, সন্ধান করুন। বা এখন যদি সেরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, তবে আমি ডেফিনেটলি বলছি একটু চোখ কান খোলা রাখুন, কিছু পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

চারিদিকে পুজো পুজো গন্ধ, আর পুজো পুজো গন্ধ মানেই নানা রকম সাজ, পুজোর সাজ। সত্যি পুজোয় কেমন সাজবো সেটা বোধ হয় কোনো বছরের পুজোর শেষ থেকেই আমাদের প্ল্যানিংটা শুরু হয়ে যায়, কারণ বাঙালির কাছে পুজো মানে আবেগ, পুজো মানে দারুণ এক্সাইটিং কিছু ব্যাপার এবং পুজোয় জমিয়ে সাজের জিনিস কেনা। তো আমার এরকম প্রচুর গল্প আছে সাজ কথা, আমার পুজোর সাজের কথা নিয়ে আপনার সঙ্গে আমি আড্ডা দেবো আজকের এই ঘন্টায়। আপনারও নিশ্চয়ই পুজোর সাজ নিয়ে প্রচুর গল্প আছে। +447503965712 এই নম্বরে চটপট আমাকে জানান, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ রেডিও বাংলানিউজ। আপনি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে চটপট গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন। আজকে কথা হচ্ছে সাজ নিয়ে, পুজোর সাজ কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি সাজতে বেশ ভালোবাসতাম, মানে এখনও আমি সাজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় যখন শপিং করা শেষ হয়ে যেত, মানে জামা কাপড়, তো তখন প্রচুর লোকজন রিলেটিভস দিত, নিজেও কিনতে যেতাম বাবা মায়ের সঙ্গে। যখন ওই পুজোর শপিংটা শেষ হয়ে যেত তখন শুরু হতো সাজের জিনিসের শপিং করা। আমি একটা কাগজে লিস্ট করতাম আমার এই এই জিনিসগুলো সাজের, সেগুলো আমার লাগবে পুজোর সময়। সেটা ছোটোখাটো যে কোনো জিনিস, মানে একটা লম্বা লিস্ট হতো সেটা। তো আমি সেই লিস্টটা বাবাকে দিতাম, বাবা কাজের ফাঁকে কোনো একটা দিন সেই লিস্ট মিলিয়ে জিনিসগুলো আমাকে এনে দিতেন। এবং লিস্টে কিছু কিছু জিনিস যখন মিস হয়ে যেত বা কোনো জিনিসটা পেতেন না, সেইগুলো নিয়ে আবার একটা লিস্ট হতো। এই করে আমার সাজের লিস্টগুলো অনুযায়ী বাবা সব সাজের জিনিসগুলো আমাকে এনে দিতেন। আমার ফ্যাশন আইকন যদি বলা হয়, ছোটোবেলা থেকে আমার ফ্যাশন আইকন আমার বাবা। সো এটাই ছিল আমার পুজোর গল্প। আরও সাজ কথা নিয়ে গল্প আছে, কিন্তু আপনার গল্পটা তো আমার সাথে শেয়ার করতে হবে। +7475039657712 শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ, সাজ কথা, পুজোর সাজ কথা, এখন তো মানে অনেক রকম সাজের ভ্যারাইটি হয়েছে, কিন্তু ছোটোবেলায় সিঙ্গার পাওয়া যেত, বিভিন্ন কালারের সিঙ্গার পাওয়া যেত, সেটা কেনার প্রতি আমার একটা দারুণ ফ্যাসিনেশন ছিল। মানে সিঙ্গারদের টিপ পরবো, মানে ওই টিপের প্রতি যে একটা আলাদা প্যাশন ছিল না আমার, মানে বিভিন্নভাবে মানে সিঙ্গারের বক্সের পিছনে অনেক রকম ডিজাইন থাকতো, সেই অনুযায়ী টিপ পরবো বা ইউনিক কোনো ডিজাইন যদি থাকে, তো ওইটার প্রতি না একটা আলাদা আমার প্রেম ছিল। এখন হয়তো সিঙ্গার খুব একটা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এখন খুব রেয়ার সেটা লোকে ইউজ করে, বা টিপের টিপ এখনও আমরা পরি, কিন্তু টিপ পরার ধরনটা, সেই তখন যে ট্রেন্ডটা ছিল সিঙ্গার দিয়ে টিপ পরা, সেটা খানিকটা কমে গেছে। এরকম অনেক গল্প করব, অনেক আড্ডা দেবো, তার আগে গানও তো শুনে নেব। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালেন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পুজোর সাজ, পুজোর সাজ মানে তো দারুণ স্পেশাল একটা ব্যাপার, মানে সেটা যেন মা দুর্গার সাজটা দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। ডাকের সাজ, তারপরে বিভিন্ন গয়না দিয়ে মায়ের যে সাজ, সেটা দেখলে না একটা অদ্ভুত শান্তি আসে। মানে মায়ের দু চোখের দিকে তাকিয়ে থাকলে একটা মনের মধ্যে একটা দারুণ পরিতৃপ্তি হয়। আর আমার সবথেকে প্রিয় ডাকের সাজ, মানে মাকে যখন ডাকের সাজ দিয়ে সাজানো হয় সেটা দেখতে কি ভারী অদ্ভুত সুন্দর লাগে সত্যি। মানে পুজোটা মানে একটা অন্যরকম অনুভূতি আমাদের কাছে, সকলের কাছেই। আর মায়ের সাজ নিয়ে তো মানে বলার কিছু থাকে না, মানে সব রকম, মানে যিনি যেইভাবেই মাকে সাজান না কেন সবটাই যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

ছিলাম গানের বিরতির পর। আপনি শুনছেন নানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আর একটা বিশেষ সাজের কথা আমি বলি, তখন না ক্লাস থ্রি কি ফোর এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি অষ্টমীর দিন আমার দিদানের হলুদ লাল বেনারসি পরেছিলাম, এবং সেই বেনারসি পরে আমি যখন প্যান্ডেলে গেছি সবাই আমাকে বলছিলেন ছোট্ট দুর্গা ঠাকুর। সেই কমপ্লিমেন্টটা আমার আজও ভীষণ স্পেশাল লাগে, মানে এতটাই সুন্দর লাগে। এবং সাজের ছবিও আছে আমার কাছে, ছোটোবেলার সাজটা সত্যি অন্যরকম থাকে, মানে ওই দিদানের স্পেশাল বেনারসিটা পরেছিলাম এবং প্রত্যেকটা মানুষ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন ছোট্ট দুর্গা। সেটা শুনতে সত্যিই খুব ভালো লেগেছিল, এবং আজ থেকে প্রায় 3 বছর আগে সেই শাড়িটা আমি আবার রিপিট করে পরি, এবং তখনও একজন বাচ্চা এসেছিলেন আমাদের বাড়িতে, পুজো হয় পুজোর সময় একজন বাচ্চা এসেছিলেন অঞ্জলি দিতে, এবং সে এসে আমাকে বলেছিলেন যে দিদি তোমাকে না দুর্গা ঠাকুরের মতো লাগছে। আমি বুঝতে পারি না ওই শাড়িটার মধ্যে কিছু ব্যাপার আছে না, ওই শাড়িটার মধ্যে যখন আমি যাপন করি তখন আমায় অন্যরকম লাগে, সেটা আমি সত্যি জানি না। এই শাড়ির গল্প, এই সাজটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। পুজো সবার খুব ভালো কাটুক, পুজোর সবাই ভীষণ ভালো করে পুজোয় সাজুন, আনন্দ করুন, আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না না না, হাসতে একদম মানা নেই। কারণ আজ আমরা এমন এক শহরের গল্প শুনব যেখানে থাকতে হলে অবশ্যই হাসতে হবে, কারণ এই শহরে এইরকম রাম গরুড়ের ছানাদের কোনো জায়গা নেই। গোমরা মুখ করে থাকলে একদম চলবে না, সেই শহরে থাকতে হলে দিনে অন্তত একবার হাসতে হবেই। আর সেই শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এমনই এক শহরের গল্প শুনব, কারণ সেখানকার মানুষরা সবসময় হাসি খুশি থাকেন, কারণ সেখানে এমনই আইন যে গোমরা মুখ করে থাকা একদম চলবে না। তাই রাম গরুড়ের ছানা হতে চাইলেও হওয়া যাবে না। আর সেই শহরের গল্প নিয়ে থাকবো, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলারে .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শহর যেখানে সুকুমার রায়ের 21 আইনের কোনো জায়গা নেই, এমনকি তার সেই রামগুরুরের ছানারাও সেখানে থাকতে পারবেন না। কারণ এই শহরে থাকতে হলে হাসতে হবেই, আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই শহরের কথা বলছি সেই শহরের নাম জাপানের ইয়ামগাতা, আর সেখানেই রয়েছে এমন এক আইন, কারণ এই শহরে থাকতে গেলে হাসতে হবে। আর এটা কোনো পরামর্শ নয়, এটা একেবারে দস্তুর মতো নির্দেশ। সদ্য সেখানে এক আইন প্রণয়ন করা হয়েছে, আর সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। আর মানুষের হাসিকেও যে এইরকম আইনের আওতায় আনা যায় সেটা বোধহয় বিশ্বে প্রথম এই শহরই দেখালো। তবে এটা কোনো ফতোয়া নয়, বরং শহরবাসীর যাতে মানসিক উপকার হয় সেই চিন্তা করেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেখানকার বিশেষজ্ঞরা নিয়েছেন। আর এমনই এক শহর এই জাপানের ইয়ামগাতায় এই যে হাসির কথা বা হাসির এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব গল্প থাকবে আমাদের আজকের পপকর্নে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

আমাদের জীবনে হাসির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন হাসাটা কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। আর সেই কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা শহরবাসীর উপকারের কথা চিন্তা করে এমন এক পদক্ষেপ নিয়েছেন, আর সেটা জাপানের ইয়ামগাতায়। সেখানে এক আইন প্রণয়ন হয়েছে যে সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা বোধহয় বিশ্বের প্রথম কোনো এক শহর যেটা বোধহয় দেখালো যে কিভাবে হাসিকেও আইনের আওতায় আনা যায়। আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে হাসিকে এতটা গুরুত্ব দিয়েছে ইয়ামগাতার প্রশাসন, এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। আর প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসেবে পালন করতে হবে ইয়ামগাতার বাসিন্দাদের। এমনকি সেখানকার প্রশাসন শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও জানিয়ে দিয়েছেন যে কর্মস্থলে যেন হাসির একটা পরিবেশ বজায় থাকে, যাতে কর্মীরা সকলে যেন হাসতে পারেন। আর এটা নিশ্চিত করতে হবে সেই প্রতিষ্ঠানের কর্তাদেরই। এমনভাবেই হাসিকে যে একটা গুরুত্ব দিতে হবে আমাদের জীবনে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই আইনের মাধ্যমে। আমাদের এই আজকের এই আড্ডাটা জারি থাকবে, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক শহরের গল্প করছি যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। শুনলে অবাক লাগলেও এমনই এক আইন প্রণয়ন করেছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার প্রশাসন হাসির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে, আসলে মানুষের জীবনে হাসিটা প্রতিদিনই ভীষণভাবে প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। আর সেই জন্যই সেখানকার যে বিশেষজ্ঞরা, তারা এইরকম একটা আইনের কথা তারা ভেবেছেন, বা তারা হাসিকে গুরুত্ব দিয়ে তারা সত্যি সত্যি ভালো থাকার পথ দেখাচ্ছেন। কম হাসি মানুষের জীবনে নানা ধরনের সমস্যা ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই। আর সেই জন্য হাসির মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটাই দেখালো ইয়ামগাতা। আর এটার জন্য হয়তো ভবিষ্যতে পথ দেখাতে পারে বিশ্বের অন্য শহরগুলিকেও। আর হাসি সত্যি কিন্তু আমাদের জীবন থেকে কেমনভাবে যেন হারিয়ে যাচ্ছে, তাই অনেকেই আমরা দেখেছি যে কিভাবে লাফিং ক্লাবে অনেকে যান এবং সেখানে নানা রকমভাবে তারা হেসে নিজেদের ভালো রাখার চেষ্টা করেন। প্রতিদিন আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট ভালো মন্দ মিশেই তো আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়। সেখান থেকে যদি আমরা একটু একটু করে আমাদের হাসির উপাদানগুলোকে আমরা খুঁজে নিতে পারি, তাহলে সত্যিই আমরা ভালো থাকতে পারি। চলুন এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে শুনে নিই পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক শহরকে নিয়ে যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের হাসতেই হবে, গোমরা মুখে থাকা একদম চলবে না। এমনটাই আইন প্রণয়ন করা হয়েছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার শহরে বসবাসকারী মানুষজনের ভালো থাকার উপায় হিসেবেই এমন আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে থাকতে হলে বাসিন্দাদের দিনে অন্তত পক্ষে একবার হাসতেই হবে। সুতরাং রামগরুড়ের ছানা হয়ে যারা থাকবেন ভাবছেন তাদের কিন্তু কোনো জায়গা নেই এই ইয়ামগাতায়। ভালো থাকার অঙ্গীকার, ভালো থাকবো আমরা। ছোট্ট ছোট্ট আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা যে হাসির উপাদানগুলো, সেগুলোকে আমরা উপভোগ করব, হাসবো, ভালো থাকবো। অন্যকেও, অন্যের মুখেও যাতে হাসি ফুটে ওঠে সেরকম কাজও আমরা করব। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল থেকে একই সময়, চলে আসবো আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: প্রিয়জন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

혹시 미래를 떠나가 먼 폭발에 혹시 버티를 전혀

বর্ষার দিনে সব থেকে বেশি উপকারী বন্ধু হলো ছাতা, কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একজন উপকারী বন্ধু আছে, যাকে ছাড়াও বর্ষাকালে আমাদের একদম চলবে না, স্পেশালি সেই সমস্ত মানুষজনদের যারা কিনা রেগুলার টু হুইলার চালান। কথা বলছি রেনকোটের। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা রেনকোটকে নিয়ে, সেই রেনকোট যেগুলো একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা বর্ষাকালে এলেই পরে থাকি। তো সেই রেনকোটকে ঘিরে এরকম অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য আছে যেগুলো কি না সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেনকোট আবিষ্কার কে করেছিলেন এবং সেটা কীভাবেই বা আবিষ্কার করা হয়েছিল সে প্রসঙ্গে কিন্তু একটা বেশ বড়সড় গল্প আছে। অ্যাকচুয়ালি চার্লস ম্যাকিনটশ নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি কিনা কাপড়ের ব্যবসা করতেন। তো তিনি একবার দেখলেন যে বর্ষাকালে ভারী ছাতাপত্র নিয়ে যেতে বইতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতেন সাধারণ মানুষ, আর সেই সমস্যা কাটানোর জন্য তিনি একটি উপায় বাতলে দিলেন। তিনি রাবারের সঙ্গে কটন মিশিয়ে একটা অদ্ভুত কাপড় তৈরি করলেন এবং সেই কাপড় দিয়েই তৈরি হতে লাগলো রেনকোট। তো মিস্টার ম্যাকিনটশের নাম এতটাই জনপ্রিয় হয়ে যায় যে বর্তমানে এই রেনকোটকে অনেকে ম্যাকিনটশ বলেও ডাকে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

অনেকেই মনে করেন যে রেনকোট থাকলে আর ছাতার কোনো দরকারই নেই, অর্থাৎ রেনকোট এবং ছাতা অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী, কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো এই রেনকোট ব্যাপারটা, যার সঙ্গে থাকবে তিনি কোনো মতেই ছাতা ক্যারি করবেন না, এ কথাই সাধারণ মানুষ ভাবেন, কিন্তু অ্যাকচুয়ালি জানলে অবাক হয়ে যাবেন যে ছাতা আর রেনকোট কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ এটা পরস্পরের সহযোগী। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে আপনি যদি ছাতার তলায় রেনকোট পরে দাঁড়ান তাহলে আপনি বিন্দুমাত্র ভিজবেন না। কাজেই ছাতা এবং রেনকোট এরা দুজন কিন্তু পরস্পরের সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই রেনকোটকে নিয়েই। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।